0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ সোমবার, ১২ই শ্রাবণ, ১২ই সফর, ২৭ জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করে স্পোর্টসের প্রথম আসর শেষ হচ্ছে আজ। শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ স্থানীয় সরকার মন্ত্রীর। আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলার সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং গোলাবারুদের ঘাটতির কারণে ইরানে হামলা স্থগিত করার দাবি নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। দেশজুড়ে প্রায় ১,০০,০০০ শিশু কিশোরের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টস ২০২৫-২৬ প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। নতুন করে স্পোর্টসের ফুটবলের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগে রাজশাহী ও রংপুর অঞ্চল একে অপরের মোকাবেলা করবে। এর আগে প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে বালক বিভাগে রাজশাহী অঞ্চল ও বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন হয়। এছাড়া কাবাডিতে বালক বিভাগে সিলেট ও বালিকা বিভাগে সেরা হয় রংপুর। ব্যাডমিন্টনে বালক এককে চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা ও বালিকা এককে খুলনার রাহমা জান্না চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুন করে স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর দপ্তর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক ও সীমান্ত নিরাপত্তা, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল অনুসরণ করা এখন সময়ের দাবি। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি আধুনিক নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, শিল্প প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এই শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজ করা হবে এবং স্বল্প সুদের ঋণ দেওয়া হবে। তিনি বলেন, চা চাষের অনুপযোগী বাগানে সৌর বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে এবং এই ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়া হবে। চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন তারেক রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি গতকাল জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তখন বিবলে কোমল সুর বেজে ওঠে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন করে স্বাক্ষর করেন। পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কোনো নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 3.5 লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার মূল্যায়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এই গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 55.2 বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্য 8.2 বিলিয়ন ডলার।
3: আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন।
1: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারে নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণে দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করে এবছর বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয় বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
4: দেশের সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া তৎপরতা ইত্যাদির মধ্যে আমাদের যুব প্রজন্মকে যদি যুক্ত করে ফেলতে পারি তাহলে একদিকে যেমন সুস্থ গণজগৎ তৈরি হবে এবং ভবিষ্যতের প্রজন্ম হিসাবে দক্ষ জনগণ হিসাবে তারা তাদের দক্ষতাকে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।
1: অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, অলিম্পিক পদক অর্জনের লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার শূন্য থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও যাত্রা শুরু করেছে। তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে শুরু হওয়া নতুন করে স্পোর্টস প্রতিভাবান খেলোয়াড় তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।

0: 2024 সালের 27 জুলাই সারাদেশে কার্ফিউ ও সেনাধন জোরদার করার পাশাপাশি স্বরাষ্ট্র শেখ হাসিনা সরকার সারাদেশে ব্যাপক ধরপাকড় চালায়। সমন্বয়ক সাজ্জাদ আলম ও হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আরো শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 27 জুলাই এদিন সারাদেশে কার্ফিউ ও সেনাপহল আরো জোরদার করা হয়। আন্দোলন দমনে বরিয়া তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার সারাদেশে ব্যাপক ধরপাকড় চালায়। 26 জুলাই শুক্রবার বিকেলে চিকিৎসারত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মোহাম্মদ, সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে জিম্মি হেফাজতে নেওয়ার পর 27 জুলাই আরো দুই সমন্বয়ক সাজ্জাদ আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। উত্তাল সেই দিনটির কথা স্মরণ করে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেন,
2: সেই সময় আমরা সারা বাংলাদেশের যে কমিউনিকেট করার চেষ্টা করি, আমরা যে ওই সময়ের ভিতরে 9 দফা দিয়েছিলাম এবং কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি চলমান ছিল। পরবর্তীতে আমরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারিনি। 27 তারিখ ছিল প্রথমবার, আমরা তখন একটি সেফ হোমে শেল্টার নিয়েছি এবং সেখান থেকে আন্দোলন পরিচালনা করেছিলাম।
1: এদিন বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে আটক করা হয়। এছাড়া ডাকসুর সাবেক ভিপি নূর হক নূরকে রিমান্ডে অমানসিক নির্যাতনের ঘটনা গণমাধ্যমে উঠে আসে। এ নিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। 27 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতে রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন 3 দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। যেমনটি বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ,
2: প্রথমবার প্রেস কনফারেন্স করেছিলাম এবং প্রেস কনফারেন্সে এসে আমরা 3 দফা দাবি করি। সেই 3 দফা হল ডিবি অফিসে যারা আছে তাদের মুক্তি, যারা গুলি চালিয়েছে সেখানে যারা যারা আছে মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সকলের বহিষ্কার, এবং এই দাবিগুলো আমরা করেছিলাম যে আন্দোলন ছিল সে দাবি মেনে নেওয়া।
1: আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর সরকারের মাদকপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা অব্যাহত থাকে। এদিকে মামলা হামলা ও ব্যাপক দমনপীড়ন চললেও স্বৈরাচার সরকারের পক্ষ থেকে তখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি ওই চিঠিতে স্বাক্ষর করেন।
0: জুলাই গণঅভ্যুত্থানের সময় সাগরে এপিসি থেকে ফেলে দেওয়া আশহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন। সম্মাননা স্মারক তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর্থিক পুরস্কার এবং সনদ সারা জীবনের স্বীকৃতি হিসেবে গণ্য হবে। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণ অভ্যুত্থানের পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
3: যারা নিজ দায়িত্ব এবং কর্তব্য আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে, দেশপ্রেমের সাথে পালন করবে তাদের এই কর্মের স্বীকৃতি স্বরূপ আমরা পুরস্কৃত করব, এবং যারা বিভিন্নভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দিবে অথবা অন্যায় করবে তাদেরকে তিরস্কৃত করবে, এই ধারা আমাদের অব্যাহত থাকবে।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাত হোসেন গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার 31 সজ্জা ও 50 সজ্জার হাসপাতালগুলোকে 101 সজ্জায় উন্নীত করতে যাচ্ছে। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালিসিস সেন্টারে সজ্জার সংখ্যা বাড়ানো এবং যেখানে ডায়ালিসিস সেন্টার নেই সেখানে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার এফটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের ঘাটতির খবর প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ঔষধের বিশাল মজুত রয়েছে এবং তা প্রয়োজনের তুলনায় বেশি। দু সপ্তাহ বোমাবর্ষণের পর যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা স্থগিত অব্যাহত রাখার ফলে ইরানের পাল্টা হামলা থামিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র এর আগে শান্তি আলোচনার সাথে বিশ্বাসঘাতকতা করলেও এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তথ্য আদান প্রদান অব্যাহত রেখেছে তেহরান ও ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তার দুদিনের সিরিয়া সফরের পর বাশার আল আসাদের শাসনামলে দেশটির উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দামেস্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গুতেরেস জানান, সিরিয়ার নতুন সরকার 12 বছরের যুদ্ধের পর দেশটির পুনর্গঠনে কাজ করছে। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়ার অর্থনৈতিক অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠনে দেশটির নতুন সরকারকে সাহায্য করবে। খেলা খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে নাজমুল হাসান সানিকাকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল 15 সদস্য দলের নাম ঘোষণা করেছে। টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সঙ্গে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল দুপুর 12টে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করে স্পোর্টসের প্রথম আসর শেষ হচ্ছে আজ। শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। 2027 সালে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ, চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ স্থানীয় সরকার মন্ত্রীর। আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং গোলাবারুদের ঘাটতির কারণে ইরানে হামলা স্থগিত রাখার দাবি নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
7: সবার সাথে 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

পাঁচশো তোহে দুয়ায়, আমি নিয়ে কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

0: এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইদা I'm sitting alone সুইদা For me there is none সুইদা I'm sitting alone
1: I'm sitting alone
0: সুইদা

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা বুঝতেছেন তো, মগর কি বুঝতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন FM 90.4।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। এবং মর্নিং মাইক নিয়ে আরও একটি নতুন সকাল, নতুন একটি দিন শুরু করতে যাচ্ছি আমরা। এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, আপনাদের SMS কমেন্টে রিপ্লাই করি। সো বেশি বেশি করে SMS এবং মেসেজ করে ফেলুন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVETHAKAFM। আজকে অনেক মজার মজার গসিপ শেয়ার করব, তবে তার আগে মর্নিং মাইক শুরু করব কিছু সুন্দর গান দিয়ে এবং একটা ব্রেক দিয়ে। ওকে, তো আমি তানহা আছি সকাল 11টা পর্যন্ত, গল্প করব, আড্ডা দিব এবং মজা মজার কি ইনফরমেশন গসিপ শেয়ার করব। সো সেটা শুনতে হলে, জানতে হলে অবশ্যই মর্নিং মাইকে জয়েন করতে হবে, থাকতে হবে সকাল 11টা পর্যন্ত। ওকে, তো চলো না মর্নিং মাইক শুরু করি একটা ব্রেক নিয়ে এবং একটা কিছু গান শুনে, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক,
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

গানটা শুনতে শুনতে আমার একটা ছোটবেলার গল্প মনে পড়ে গেল। ভাবলাম যে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। যখন তখন আমি মনে হয় ক্লাস এইটে কি নাইনে পড়ি, এবং তখনই হচ্ছে ইমরানের একটা অ্যালবাম রিলিজ হয়, মানে অ্যালবাম বলতে যে ওর কিছু গান রিলিজ হয়, ইমরান এবং আরো কিছু গায়ক থাকে যেমন শহীদ এবং মিলন এবং আরো মানে কিছু কিছু গায়কের তখন রিসেন্ট মানে কি বলে নতুন সিঙ্গার বলা যায়, ওদের কিছু গান রিলিজ হয়, যেই গানগুলো আসলে সিডিতে করে বিক্রি হতো, কারণ তখন তো ওইভাবে আসলে ইউটিউবটা অতটা ই ছিল না, থাকলেও হয়তো বা সবার হাতে হাতে ছিল না, এবং ওই গান

সিডিতে এবং অ্যালবাম আকারে বিক্রি হতো এবং টিভি চ্যানেলেও বিক্রি হতো, তবে সব টিভি চ্যানেলে বিক্রি হতো না, কিছু স্পেসিফিক টিভি চ্যানেলে বিক্রি হতো। মানে আমরা যেই ডিশ যেই লাইন থেকে নিতাম, মানে যাদের কাছ থেকে আমরা ডিশের লাইন নিতাম মানে টিভির জন্য, তাদের কিছু লাইক মানে এরকম কোনো একটা মানে ফ্র্যাঞ্চাইজি ছিল হয়তো বা কোনো একটা কিছু ছিল যেটার কারণে সেই গানগুলো শুধু ওই ডিশের লাইনের যেই নিজস্ব যেই সাইট থাকতো, নিজস্ব যে টিভি চ্যানেল থাকতো, সেখানে সেই গানগুলো দেখতে পাওয়া যেত বা শুনতে পাওয়া যেত। তো সেই গানগুলো আমরা সেই ডিশের লাইনের যে চ্যানেল থাকতো স্পেসিফিক, আমাদের মনে আছে যে সিডি চয়েস নামে একটা চ্যানেল মেবি ছিল, এটা আমি জানি না এখন আর আছে কি না সেই চ্যানেলটা, কারণ টিভি দেখি না অনেক বছর। তো যাই হোক, তো সেই চ্যানেলে এই গানগুলো সারাদিন প্লে হতো এবং আমি স্কুল থেকে এসে ওয়েট করতাম যে কখন এই গানগুলো প্লে হবে, এবং এই গানগুলো ছিল জনপ্রিয়তার একদম শীর্ষে বলা যায়। আমরা তখন ইলিয়াস হোসেনকে চেনা শুরু করেছি, ইলিয়াস হোসেনের গান এবং ইমরানের গান এবং মিলনের গান, এই গানগুলো ছাড়া আমরা আর কিছুই বুঝতাম না তখন। এই গানগুলোই ছিল আমাদের জন্য অরিজিৎ সিং এবং আতিফ আসলামের গান, তাই না? তো যাই হোক, আতিফ আসলামের কথা তুলতেই কিন্তু মনে পড়ে গেল গত শুক্রবার কিন্তু আতিফ আসলাম ঢাকায় এসেছিলেন। এখনও ব্যাক করেছেন কি না এটা নিয়ে কোনো খবর কিন্তু এখনও পাওয়া যায়নি। ধরা যাচ্ছে যে সে এখনও হয়তো বাংলাদেশে আছেন, কিছুদিন হয়তো ঘুরবেন, বাংলাদেশে থাকবেন, হতে পারে আবার চলেও যেতে পারে, জানি না। যাই হোক, কিন্তু সেই কনসার্টে কে কে গিয়েছিলেন, যদিও মিসম্যানেজমেন্টের কারণে সেই কনসার্টের অনেক দর্শকের একটা তিক্ততা আমরা দেখতে পেয়েছি, কিন্তু ওভারঅল কিন্তু শো অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি সুন্দর একটি শো আমরা দেখতে পেয়েছি। এবং আতিফ আসলাম কিন্তু প্রায় মাঝে মাঝে ঢাকায় আসেন, বাংলাদেশে আসেন এবং সে তার কনসার্ট উপহার দেন দর্শকদের জন্য, এবং অনেকে অনেকের কাছ থেকে মোবাইল নিয়েও কিন্তু সে ভিডিও করেছেন, ছবি তুলেছেন আমি দেখতে পেয়েছি, এবং তার খাওয়া পানীয় বোতলটিও কিন্তু সে একটা মেয়েকে দিয়েছেন। তো যাই হোক, আমাকে যদি এই মুহূর্তে শুনতে পারছেন যেই যেই আপুর কাছে পানীয় বোতল আছে, আমি তার একটু জানতে চাইবো যে আপনার কেমন লাগছে এখন এই বসে পানীয় বোতলটা, আপনি কি করেছেন, কোথায় রেখেছেন, কিভাবে রেখেছেন, সেটা আপনি আমাকে জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো এই মুহূর্তে আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিতে যাচ্ছে, সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলারে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ রকেট নগদ ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপিফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি, অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটি ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহাজি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন কিন্তু অলরেডি 9:20 বেজে গেছে এবং এতক্ষণে হয়তো সবাই ঘুম থেকে উঠে পড়েছেন, হয়তো কেউ কাজের জন্য বের হয়েছেন এবং রাস্তায় আছেন, অনেকে হয়তো বা কেউ রাস্তা করছেন বা কেউ হয়তো বা কাজে পৌঁছেও গেছেন। তো যেখানেই থাকুন না কেন, সারাদিনের সকাল সকাল গরম গরম সব গসিপ এবং নিউজ পেতে অবশ্যই মর্নিং মাইকের সাথে কিন্তু থাকতে হবে এবং আমার সাথে আড্ডা দিতে হলে। ওকে, তো আমার সাথে কিভাবে আড্ডা দিবেন, লাইভে চাইলে আপনি আমাকে মেসেজ করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। আমি একটু পরে কমেন্টগুলো পড়বো, তবে তার আগে আপনাদের সাথে একটা খুবই সুন্দর একটা অন্যরকম একটা ইনফরমেশন শেয়ার করে দিতে যাচ্ছি। হলিউডের অস্কার জয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান, যার রিসেন্টলি অডিসি সিনেমাটি রিলিজ হয়েছে এবং সেই সিনেমা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সিনেমার প্লট হচ্ছে যে ট্রয় নগরীর যুদ্ধের পর, ট্রয় আমরা জানি যে ইতিহাস খ্যাত বিখ্যাত একটি সিনেমা এবং একটি যুদ্ধ যেটা প্রিন্সেস হেলেনকে নিয়ে হয়েছিল, মানে একটা মেয়ের জন্য হচ্ছে পুরো দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছিল এবং অনেক বছর সেই যুদ্ধ চলেছিল। এবং ছোটবেলায় সে ট্রয় সিনেমা যখন দেখেছিলাম প্রথমবারের মতো, তখনই কিন্তু আমার আসলে এই ইজিপশিয়ান এবং অ্যানশিয়ান্ট এবং মানে এই যে কি বলে গ্রিক মাইথোলজির উপরে অনেক বেশি কিউরিয়াসিটি কাজ করতো। যাই হোক, সেই সিনেমারই মানে ওই ঘটনারই পরপর কী কী ঘটেছিল, মানে 20 বছর অডিসি, রাজা অডিসির সাথে কী কী ঘটেছিল পরপর, সেই প্লট নিয়ে কিন্তু ক্রিস্টোফার নোলানের এই অডিসি সিনেমা রিলিজ হয়েছে। তবে এর মধ্যে আরও একটি মজার কথা বা মজার একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তিনি গভীর শ্রদ্ধা কথা প্রকাশ করেছেন। কেন জানেন? কারণ আর কোনো কিছুই না সেই বিশ্ববিখ্যাত পথের পাঁচালী সিনেমার জন্য। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা দেখেননি এমন একটা মানুষ কিন্তু পাওয়া যাবে না। খুব সাধারণ, সরল এবং খুব সুন্দরভাবে যদি পৃথিবীতে কোনো সিনেমা হয়ে থাকে, সেটা একমাত্র সিনেমা পথের পাঁচালী। এবং সেই সিনেমা দেখেছেন ক্রিস্টোফার নোলান এবং সেই সিনেমা দেখে সে সত্যজিৎ রায়ের এবং তার এই কালজয়ী সৃষ্টি অপু ট্রিলজি প্রচণ্ড প্রশংসা করেছেন। তা আপনার এই ব্যাপারে কি মতামত, সেটা কমেন্ট এবং SMS করে জানিয়ে দিন। আমি থাকবো 11টা পর্যন্ত এবং আপনাদের কমেন্ট SMS কিন্তু পড়বো, পড়ে শোনাবো। ওকে, এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম আমি তানহা আপনাদের সাথে, এবং মর্নিং মাইক নিয়েছিলাম, থাকবো সকাল 11টা পর্যন্ত। এবং আমরা হচ্ছে আপনারা এখন শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4। আমি মাত্র একটা স্ট্যাটাস দেখে একটু থমকে গেছি আর কি। আমাদের যে বিখ্যাত গায়িকা বাংলাদেশ এবং পুরো এশিয়ার মধ্যে যে বিখ্যাত গায়িকা রুনা লায়লা, তার একটা দুঃখ কিন্তু সে প্রকাশ করেছেন রিসেন্টলি তার প্রেস কনফারেন্সে বা সোশ্যাল মিডিয়াতে। তো সে লিখেছেন, মানে গত শুক্রবার, মানে গত যেই শুক্রবারে আমাদের বাংলাদেশে পুরো নিউ জেনারেশন মত্ত ছিল আতিফ আসলামের কনসার্টে, সেই দিন কিন্তু রুনা লায়লা শিল্পকলায়, মানে আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান গেয়েছিলেন। তো তার একটা ক্ষোভ সে প্রকাশ করেছে, সে দুনিয়াতে বিশ্বে অনেক দেশে গান করেছেন, অনেক স্টেজে সে পারফর্ম করেছেন, এমনকি বিদেশের মাটিতেও সে পারফর্ম করেছেন, কিন্তু বাংলাদেশের মাটিতে, মানে বাংলাদেশের শিল্পকলায় তাকে পারফর্ম করতে 62 বছর লেগে গেছে। মানে বুঝতে পারছেন যে তাকে 62 বছর ধরে কোনোদিন শিল্পকলা ইনভাইট করা হয়নি, বা শিল্পকলা তাকে গান গাওয়া যাওয়ার জন্য কোনোদিন রিকোয়েস্ট করা হয়নি। এটা কি আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য ব্যর্থ নাকি এটা আসলে কিসের জন্য হয়েছে, এই ব্যাপারে আপনাদের কি মতামত, মানে কেন এরকমটা হলো? আমার কাছে যেটা মনে হয়, যে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে রুনা লায়লা এত বেশি জনপ্রিয় ছিলেন এবং এত বেশি হাই প্রোফাইল একজন শিল্পী ছিলেন, মানে ধরা যায় যে মাইকেল জ্যাকসনের আশেপাশে তাকে ধরা যায়, তো তাকে আসলে হয়তো বা এফোর্ড করতে পারেনি শিল্পকলা একাডেমি বা আমাদের বাংলাদেশের মানুষ, তার জন্য হয়তো বা তাকে অ্যাপ্রোচ করতেও আমাদের বাংলাদেশের মানুষেরা হয়তো ভয় পেয়েছে, যে তাকে অ্যাপ্রোচ করে কি লাভ, সে তো আসবে না, হয়তো এইটা একটা হতে পারে, মানে একটা মিসকমিউনিকেশনের কারণ হতে পারে। তো যাই হোক, আপনাদের মতামত আমাকে জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। অলরেডি মর্নিং মেকের পোস্ট আপলোড হয়েছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন, আমি একটু পরে এসে কমেন্টগুলো পড়ব। বা এফোর্ড করতে পারেনি শিল্পকলা একাডেমি বা আমাদের বাংলাদেশের মানুষ, তার জন্য হয়তো বা তাকে অ্যাপ্রোচ করতেও আমাদের বাংলাদেশের মানুষেরা হয়তো ভয় পেয়েছে, যে তাকে অ্যাপ্রোচ করে কি লাভ, সে তো আসবে না, হয়তো এইটা একটা হতে পারে, মানে একটা মিসকমিউনিকেশনের কারণ হতে পারে। তো যাই হোক, আপনাদের মতামত আমাকে জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। অলরেডি মর্নিং মেকের পোস্ট আপলোড হয়েছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন, আমি একটু পরে এসে কমেন্টগুলো পড়ব। সো এখন একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: রে আহারে
1: আহা পাহাড়ে যাবো কে কইছে রে
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: চলছে জুলাই মাস। এই জুলাই মাস আমাদেরকে মনে করিয়ে দেয় সেই 2024 সালের গণ অভ্যুত্থানের কথা। কে আমরা, মানে আমাদের মধ্যে কে এমন আছে যে 2024 সালের গণ অভ্যুত্থানের কথা ভুলতে পারে? কত ত্যাগ, কত আন্দোলন, কত অপেক্ষা, কত প্রতীক্ষার বিনিময়ে আমরা নতুন করে আমাদের স্বাধীনতার স্বাদ কিন্তু পেয়েছি। বলা হয়ে থাকে যে এই স্বাধীনতা আমাদের জেনজিদের স্বাধীনতা। জেনজি মানেই হচ্ছে নতুন কিছু করার এক অদম্য শক্তি, এক অদম্য শক্তির প্রতীক্ষা। তো যাই হোক, আজ এই জুলাই মাস আসলে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা আসলে প্রতিনিয়তই সবসময় আমাদের কিন্তু যুদ্ধ করতে হয়, এবং সবাই মিলে একগ্রেস যদি আমরা কোনো কিছু করি তাহলে অবশ্যই সেটা জয়লাভ করা সম্ভব। আপনার ছোটবেলায় গল্প পড়েছিলাম যে একটি লাঠি সহজেই ভাঙা যায়, কিন্তু 10টি লাঠি একসাথে কিন্তু কখনোই ভাঙা যায় না। তো ব্যাপারটা কিন্তু ঠিক তেমনই হয়েছিল 2024 সালে, যখন একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট, তিনটা স্টুডেন্ট করে একটা স্কুল, একটা কলেজ, তারপর পুরো বাংলাদেশের সকল স্টুডেন্টরা, এবং তারপর ফাইনালি যেটা হয় যে পুরো বাংলাদেশের সাধারণ মানুষরাও কিন্তু রাস্তায় নেমে পড়ে এবং একটা স্বৈরাচারী শাসনের শেষ ঘটায়। তো এই ব্যাপারে আপনাদের মতামত আমাকে জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। অবশ্যই আমরা এই জুলাইকে নিজেদের মনে এবং নিজেদের স্মৃতিতে অবশ্যই সবসময় জীবিত রাখবো, সবসময় প্রাণে রাখবো। ওকে, তো চলো না, এখন আমার মনে হয় যে আমার পোস্টের, মর্নিং মাইকের পোস্টের কমেন্টগুলো একবার পড়া উচিত। তো চলুন কমেন্টগুলো একবার পড়ে আসি। প্রথম যার কমেন্ট আমি পড়তে যাচ্ছি, আফরোজা সরকার সীমা। হাই তানহাপু, শুভ সকাল, কেমন আছো? ধোয়া ওঠা গরম গরম আদা চা খেতে খেতে চলো গানটি শুনি প্লিজ। গানের লিরিক্স, প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা। ওকে, আমি একটু গানটা খুঁজে দেখি, কারণ এই গানটা আমারও অনেক পছন্দের একটি গান। তো আমি জানি না এই গানটা আপনি এখানে পাবেন কিনা, যদি এখানে নাও পেয়ে থাকেন তবে অবশ্যই আমাদের রেডিও আমবার 102.4 FM কিন্তু পেয়ে যাবেন, এবং সেখানেও কিন্তু দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি থাকি এবং লাইভে আপনাদের SMS পড়ি। তো সেখানে চাইলে আপনি গানের রিকোয়েস্ট করতে পারেন। আমি তারপরও একবার খুঁজে দেখছি, প্রতিদিন ভোরে সূর্য ওঠে, আমি গানটা জানি, মানে গানটার সুরটা আমি জানি, কিন্তু এখন আমার ঠিক একটা, মানে লিরিক্সটা তেমন একটা মনে পড়ছে না। প্রতিদিন ভোর হয়, প্রতিদিন ভোর, ওকে, এই গানটি আমার এখানে প্লেলিস্টে নাই। আই এম সো সরি আফরোজা, আমি বললাম যে রেডিও আম্বারে আপনি পেয়ে যেতে পারেন, তো সেখানে একটু কাইন্ডলি SMS করে দিবেন। ওকে, জুবের আহমেদ কমেন্ট করেছেন, শুভ সকাল, আপনাকে SMS দিলে দেখেন না কেন? কই, আমি তো দেখলাম, এই যে কমেন্ট দেখলাম তো। মোহাম্মদ শিয়াব হোসেন, শুভ সকাল তানহাপু, ওকেই শুভ সকাল। অর্ণব আলী কমেন্ট করেছেন, হেলালাউদ্দিন ভাই কমেন্ট করেছেন, তাহিদুল ইসলাম কমেন্ট করেছেন, অমৃত বোস, আমার পোস্ট কিন্তু সবসময় শেয়ার করে দেয় যিনি সে হচ্ছে অমৃত বোস, থ্যাংক ইউ সো মাচ অমৃত বোস। এবং আমি চাইবো যে আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন সবাই আমার এই মর্নিং মেকের পোস্টটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, তো এরপর যার কমেন্ট পড়ব, মং মং বা থোয়াই, আই থিঙ্ক আপনি কোনো, মানে বাইরের দেশের কোনো ফরেন কান্ট্রির মেম্বার, মানে লাইক সিটিজেন হতে পারেন, আমি জানি না, নামটা শুনে এটাই মনে হচ্ছে। আবির খান তানহাপু, কি খবর, ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, তারপর কমেন্ট করেছেন ইমরান হোসেন, আতিকুল ইসলাম এবং মুহাম্মদ হামজা খেমতা। ওকে, ইয়াসিন আহমেদ আরাফাত কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন। আমি আবারও একটু পরে ব্যাক করছি একটা ছোট্ট ব্রেক নিয়ে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: শুনছেন ঢাকা FM 90.4।
3: হাসতে দেখো,
4: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটস
5: এই ডাক ছড়িয়ে যাক।
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক।
1: কথা বলতে বলতে আজকের সময় শেষ হয়ে গেছে, মর্নিং মাইকের বিদায় নেওয়ার পালা। তো বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আমি তানহা ছিলাম এতক্ষণ মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8 থেকে 11 পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আজকে সোমবার, মানে বলা যায় যে সপ্তাহের একদম মাঝ বরাবর একটা দিন, এবং এই সপ্তাহেই কিন্তু আমরা মাসের শেষ করতে চলেছি। মানে মাস এবং সপ্তাহ প্রায় একই সময়ে শেষ হচ্ছে এবং নতুন একটা সপ্তাহ শুরু হবে, নতুন একটা মাস শুরু হবে। ব্যাপারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, মানে মাসের সাথে সপ্তাহে যদি একটা মিল থাকে আমার কিন্তু সেই মানে খুব ভালোই লাগে। যাই হোক, আজকে সময়টা মনে হলো একটু তাড়াতাড়ি চলে গেছে, তাই না? মানে এটা কি আমারই মনে হচ্ছে নাকি আপনাদেরও সেম মনে হয়েছে যে মানে খুব মনে হচ্ছে তাড়াতাড়ি সময়টা, সকালবেলা সময়টা চলে গেল? এটা কেন হলো বলেন তো? মানে এটা মানে আমি বুঝতে পারছি না। যাই হোক, আগামীকাল এই ব্যাপারে এসে কথা বলবো। আগামীকাল ঠিক সকাল 8 আমি আবার চলে আসবো মর্নিং মাইক নিয়ে, গল্প করবো, আড্ডা দিব, অনেক গসিপ শেয়ার করবো, অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করবো। সো সেগুলো জানতে শুনতে এবং আমাকে শুনতে ঢাকা এফএম 90.4 শুনতে চলে আসতে হবে ঠিক সকাল 8। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

জুলাইয়ের চেতনা বেঁচে থাকুক মানুষের অধিকার ও মুক্তির প্রতিটি সংগ্রামে, বেঁচে থাকুক হৃদয়ে, বেঁচে থাকুক বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে। ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল, হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ হট ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কন্ট্রিস ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা বুঝতেছেন তো, মগর কি বলতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ওহো, লিয়া লিছে রে,
3: দিল দিয়া ফিল করেন
4: ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: FM 90.4.
1: Midday.
2: Midday
1: Feels.
3: Hello, বাংলাদেশ সবাইকে শুভ দুপুর জানিয়ে শুরু করছি এই সপ্তাহের মিড ডে ফিলস। হ্যাঁ লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আর দেখতে দেখতে কিন্তু নতুন একটা সপ্তাহের নতুন একটা সোমবার চলে এসেছে, নতুন একটা দুপুরের নতুন একটা ঘন্টায় আবারও কিন্তু হাজির হয়ে গেলাম মিড ডে ফিলস নিয়ে। আমি আপনাদের সবার বন্ধু আর যে রিদম। লিসেনার্স, বাইরে খুব সুন্দর একটা আবহাওয়া দেখা যাচ্ছে, মেঘলা আকাশ, ঝুমঝুমিয়ে হয়তো বা বৃষ্টি নেমে যাবে যে কোনো সময়, খুবই সুন্দর বাতাস বইছে, গাছের পাতা কিন্তু হেলিয়ে দুলিয়ে খুব ভালোভাবে কিন্তু উপভোগ করছে। যাই হোক, আশা করছি অবশ্যই সবাই এই সুন্দর দুপুরটাতে, এই বৃষ্টি ভেজা এই মেঘলা দুপুরটাতে সবাই আমার সাথে যুক্ত থাকবেন। লিসেনার্স, এই শুরুর মুহূর্তে একটু বলে দিতে চাচ্ছি, যারা আমার সাথে যুক্ত হতে চান খুব সহজেই যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে লিসেনার্স, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু আমার পোস্ট অর্থাৎ মিড ডে ফিলসের পোস্ট কিন্তু অলরেডি পেয়ে যাবেন, এবং সেখানে কমেন্ট সেকশনে যদি আপনারা কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আমি যদি বলি, আমি কিন্তু শুরুর মুহূর্তে অর্থাৎ এই যে 2:01 আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডও অলরেডি আমার সাথে কানেক্টেড হয়ে গেছে, আমাকে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপেও মেসেজ আসছে, আবার ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু আজকে ভালো আনাগোনা দেখা যাচ্ছে। আশা করছি অবশ্যই সবার সাথে গল্প হবে। তাছাড়া লিসেনার্স, আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে সেখানেও লিখতে পারবেন, 01841904904, এই নম্বরে খুব সহজে মেসেজ করতে পারবেন। ঠিক একই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাতে পারবেন। সো যারা চাচ্ছেন এই সুন্দর দুপুরটাতে আমার সাথে একটু আড্ডা দিতে, সুন্দর কোনো গল্প করতে, মজার কোনো গল্প করতে, আপনার লাইফের কোনো স্টোরি শেয়ার করতে, আপনার কোনো মজার ঘটনা শেয়ার করতে, আপনার কোনো খারাপ লাগার ঘটনা শেয়ার করতে, খুব সহজেই কিন্তু শেয়ার করতে পারবেন। আমি আছি আপনাদের মেসেজের অপেক্ষায়। সো আশা করছি আপনার মজার যে ঘটনাগুলো আছে সেগুলো লিখে পাঠালেই কিন্তু রিদম আপনাকে পেয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু জমি একটা আড্ডা দিব। তাছাড়া অবশ্যই সুন্দর সুন্দর গান তো আছেই আমাদের প্লে লিস্ট জুড়ে, অর্থাৎ আপনাদের পছন্দের যে গানগুলো। যাই হোক, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে এবং আজকের এই সুন্দর দুপুরটা সবাই আমরা একসাথে এনজয় করবো। এই যে সুন্দর মেঘলা একটা আকাশ, সুন্দর এই যে বৃষ্টিময় একটা ওয়েদার, এত সুন্দর বাতাস, সবাই একসাথে এনজয় করবো আশা করছি। যাই হোক, বিকাল 5টা পর্যন্ত আছি আপনাদের মাঝে। আর এখন মনে হয়, আমার মনে হচ্ছে যে সুন্দর এই দুপুরটা, এই যে এত ইন্টারেস্টিং একটা ওয়েদার, আমার মনে হয় দুপুরটাকে একটা সুন্দর গান দিয়ে কিন্তু শুরু করা উচিত। আর বাইরে কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সুন্দর মেঘলা একটা ওয়েদার, আকাশটা কিন্তু একদম অন্ধকার হয়ে আসে দেখা যাচ্ছে। সো এখন আমরা যে গানটাতে যাব সেটা হচ্ছে মাশফিক আর প্রিসিলা রহমানের করা একটা গান। বন্ধুরা, এই মেঘলা দিনে একেলা ঘরে থাকে না কুমন, খুব সুন্দর একটা গান, আর ওয়েদারের সাথে এই গানটা পুরো পারফেক্টলি যাচ্ছে। যাই হোক, এত কথা না বাড়িয়ে এখন সোজা গানে চলে যাচ্ছি। এন্ড আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, এন্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সাঁত সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday. Field.
1: Hello, listeners. Welcome back again. This is RJ Ridom here with Midday Fields. লিসেনার্স আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবর দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গিয়েছিলাম এবং দেখতে দেখতে কিন্তু দুপুরটা শুরু হয়ে গেছে। দুপুরটা কিন্তু দুপুরের ফ্লোতে কিন্তু এগিয়ে যাচ্ছে। তখন যেটা বলছিলাম যে খুব সুন্দর একটা ওয়েদার, খুবই ভালো লাগছে। এবং বাহিরে আমি যদি মানে একটু তাকিয়ে যদি একটু এক্সপ্লেইন করি, আচ্ছা আমি এখন বাহিরে তাকালে আমি কি দেখতে পাচ্ছি আমি সেটা একটু আপনাকে বলি। বাইরে দেখা যাচ্ছে একটা সুন্দর আকাশ, যে আকাশটা মেঘে কালো, মানে আমি যদি বলি যে অন্ধকার হয়ে আছে এরকম। গাছের পাতাগুলো হেলছে দুলছে, দুই একটা গাছ দেখা যাচ্ছে পড়ে গেছে। খুব সুন্দর বাতাস, বাতাসটাকে যদি অনুভব করা যায় তাহলে হয়তো বা বলা যায় যে একটা শীতল বাতাস। বন্ধুরা বুঝতেই পারছেন কি সুন্দর একটা ওয়েদার। আশা করছি অবশ্যই এই সুন্দর ওয়েদারে যদি মিডডে ফিল্ডের সাথে থাকেন দুপুরটা কিন্তু বিন্দাস হয়ে যাবে। গান শুনছিলাম আমরা, বৃষ্টির গান শুনছিলাম, মেঘলার গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। পুরো প্লেলিস্ট জুড়ে কিন্তু আজকে আপনাদের জন্য অসাধারণ অসাধারণ সব গান চলছে, গান আছে। আশা করছি অবশ্যই সবাই এনজয় করবেন। যাই হোক, অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর তারপরও এখন একটু বলে দিতে চাই, যারা মাত্র আমাকে শুনছেন বা একটু দেরিতে যুক্ত হয়েছেন, যারা সেই শুরুতে এসেছেন তো অবশ্যই ধন্যবাদ। মাত্র যারা এসেছেন সবার উদ্দেশ্যে বলবো যে খুব ইজিলি কিন্তু রিদমের সাথে কানেক্ট হতে পারবেন। রিদমের সাথে কানেক্ট হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজে চলে আসতে হবে আমাদের, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু আপনি মিড ডে ফিল্ডের পোস্ট পেয়ে যাবেন এবং সেখানে কমেন্ট করে ফেললে কিন্তু আমি আপনার কমেন্ট পেয়ে যাচ্ছি বা আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারবেন। ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও টেক্সট করতে পারবেন, সেখান থেকেও আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4, আপনি চাইলে কিন্তু প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব ইজিলি শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন মিড ডে ফিল, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। লিসেনার্স অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি একটু চলে যেতে চাচ্ছি আমাদের ফেসবুকের ফেসবুক পেজে দেখি আসি কে কে যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত কমেন্ট সেকশনে। আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর, যদিও এখানে আকাশটা মেঘলা সো আমি বলতে পারি শুভ মেঘলা দুপুর। আচ্ছা জিসান আছে দেখা যাচ্ছে রংপুর থেকে, কি খবর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। মাসুদ রানা যুক্ত হয়েছে কমেন্ট সেকশনে, দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম রিদম ভাই কেমন আছেন, রংপুর থেকে সুরঙ্গ মাসুদ, বাহ নামটা বেশ সুন্দর, সুরঙ্গ মাসুদ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আর জে রিদম ভাই, শুভ দুপুর। জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথেই আছি, থাকবো পুরোটা সময়। ধন্যবাদ যারা দেশ থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন শুনছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাইফান সাউদার ফ্রেন্ড, ওকে আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সাউদা ল্যাবে আটকা পড়েছে বাট ও আপনাকে শুনছে, আমরা আপনাকে ব্লুটুথে শুনি, একটা ওর কাছে একটা আমার কাছে থাকে, সেই তো সেই সেই। বাই দ্য ওয়ে আপনার জন্য আমাদের এই ঝিমপাড়া দুপুরটা খুব ভালো কাটে, আমরা আপনার জন্য ওয়েট করি কখন আপনি আসবেন। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি রাইফান, সেদিন সাউদা আপনার কথাই বলছিল অ্যান্ড খুব ভালো লাগলো, আপনি আমাকে টেক্সট করেছেন, আপনি আমাকে লিখেছেন, খুব খুশি হলাম। যাই হোক আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। এখন একটা গানে চলে যাচ্ছি, ইমন চৌধুরী আর হাশিম মাহমুদের করা তোমায় আমি ধরতে পারি বাজি, কোক স্টুডিও বাংলার করা গান, খুব সুন্দর গান, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation X Station.
1: Midday Feels.
2: Hello, listeners. Kek shialer biye khachhilam. Shialer biye keno khachhilam janen? Cause bahire jeta bolchhilam ektu age je khub sundor brishti hocche, brishtimoy ekta weather. But unfortunately kintu abar dekhte pelam je brishtir majhe rodo dekha jacche. Ar chotobela to amra shobai shunechi, shobai jantam ba amra chotobela shobai boltam je ashole brishti ar rod jokhon ekshathe hoy তখন শিয়ালের বিয়ে হয়, শিয়াল মামা বিয়ে করে এবং শিয়াল মামার বিয়ে হয়, এরকম একটা ব্যাপার কিন্তু আমরা জানতাম। সো বিয়েই খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, রোদ আর বৃষ্টি একসাথে উপভোগ করছিলাম। যাই হোক লিসেনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই রোদ আর বৃষ্টিময় দুপুরে ঢাকা এফএম 90.4 মিড ডে ফিল্ড নিয়ে। কিন্তু দুপুর দুইটা থেকে হাজির হয়ে গিয়েছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আমরা প্রথম ঘন্টা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরুর মুহূর্তে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে দুইটার আগে থেকেই কিন্তু মোটামুটি মেসেজ আসা স্টার্ট হয়েছে। যাই হোক, সবার মেসেজই পড়বো, সবার সাথেই গল্প করবো। কমেন্ট সেকশনেও দেখা যাচ্ছে আরও অনেকেই যুক্ত হয়ে গেছে। কমেন্ট করেছেন এমডি ইউসুফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কমেন্ট সেকশনে জিনিয়া জান্নাত কিন্তু চলে এসেছে। আর যে কেমন আছো, আজ শুনতে পারবো না, একটু বাহিরে যেতে হবে তাই। আচ্ছা জিনিয়া জান্নাত, এই জিনিয়া কি সেই জিনিয়া নাকি বুঝতে পারছি না। যদিও শাহরিয়ার চৌধুরী মন আছে আমার সাথে দেখা যাচ্ছে, ও ওয়াও, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য যারা এই মুহূর্তে শুনছেন আমাকে। আচ্ছা আমি এই মুহূর্তে কিছু আসা স্টার্ট হয়েছে, যাই হোক সবার মেসেজই পড়বো, সবার সাথেই গল্প করবো। কমেন্ট সেকশনেও দেখা যাচ্ছে আরও অনেকেই যুক্ত হয়ে গেছে। কমেন্ট করেছেন এমডি ইউসুফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কমেন্ট সেকশনে জিনিয়া জান্নাত কিন্তু চলে এসেছে। আর যে কেমন আছো, আজ শুনতে পারবো না, একটু বাহিরে যেতে হবে তাই। আচ্ছা জিনিয়া জান্নাত, এই জিনিয়া কি সেই জিনিয়া নাকি বুঝতে পারছি না। যদিও শাহরিয়ার চৌধুরী মন আছে আমার সাথে দেখা যাচ্ছে, ও ওয়াও, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য যারা এই মুহূর্তে শুনছেন আমাকে। আচ্ছা আমি এই মুহূর্তে কিছু মেসেজ একটু পড়তে চাই, যেহেতু আমরা শেষ পর্যায়ে

আই লাভ ইউ ভেরি মাচ। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। মাই নেম ইজ রিদা, ওকে রিদা রিদম। ইফ ইউ ডু নট মাইন্ড আই উড লাইক টু আস্ক ইউ ফিউ কোয়েশ্চেন্স, হাউ ওল্ড আর ইউ? ওকে, আমার বয়স, আমার বয়স হচ্ছে হবে 20-25 মধ্যে কিছু একটা হবে। ডু ইউ লাইক এনি গার্ল? না, কোনো মেয়েকে পছন্দ করি না। আর ইউ ম্যারিড? না, এখন পর্যন্ত বলতে পারি যে আই এম সিঙ্গেল, আমি এখন পর্যন্ত বিয়ে শাদি করি। ওয়ান্টস টু বি ইউর ওয়াইফ? আচ্ছা, ঠিক আছে, নাইস নাইস। ও রিদা, ভালো লাগলো আপনার এই আগ্রহ দেখে, বিয়ের আগ্রহ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রামের উত্তর পতঙ্গা থেকে কিন্তু যুক্ত হয়ে গেছে। কে যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে? মোস্ট প্রবলি আর কে, জান্নাতুল হীরাই হবে। কেমন আছো সুইট স্টার ভাইয়া, বলো তো আমি কে? জান্নাতুল হীরা, নাইস নাইস। জান্নাতুল হীরা, বাই দ্য ওয়ে, আমার কিন্তু এই যে আগামী শুক্রবার কিন্তু আরও একটা হরস শো আছে, মানে অর্থাৎ ওমানির সাথে কিন্তু আমি আবারও গিয়েছিলাম, অর্থাৎ ওমানির সাথে আমাকে আবারও পেয়ে যাবেন। সো জান্নাতুল হীরা, আপনি অপেক্ষায় থাকেন, শুক্রবার আসলেই ওমানির সাথে রিদমকে পেয়ে যাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে হিমাদ্রি যুক্ত হয়েছে রংপুর থেকে। হাই, কেমন আছো? একটা গল্প লিখছি আর তোমাকে শুনছি। বাহ, বেশ, গল্পটা শুনতে চাই, আশা করছি অবশ্যই গল্পটা শেষ হলে শোনাবেন। তারপর দেখতে পাচ্ছি আইরিন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে আমার সাথে। আমার সাথে যুক্ত হয়ে গেছে রংপুর থেকে মুকিত, ওকে। আচ্ছা, তারপর আমার সাথে যুক্ত হয়েছে রংপুর থেকে কে যুক্ত হয়েছে, শিপন, শিপন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। তারপর দেখতে পাচ্ছি নাদিয়া আছে সিলেট থেকে আমার সাথে, রাফিয়া আছে রংপুর থেকে। সবাই জিজ্ঞেস করছে কেমন আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যখন মিড ডে ফিল্ডে চলে আসি, অর্থাৎ আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসি, তখন মনটা এমনিতেও ভালো হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম, শেষ মুহূর্তে আছি প্রথম ঘন্টার, আমি পরবর্তী ঘন্টায় আবারও চলে আসছি। আমাদের জন্য খুব সুন্দর একটা গান কিন্তু অপেক্ষা করছে। হ্যাঁ লিসেনার্স, ঈশান মজুমদার আর শুভেন্দু দাস সুবর করা একটা গান, গুলবাহার, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। হ্যাঁ বন্ধুরা, চমৎকার গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। 90.4 FM.

0: Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু দুপুর 2টা বাজে হাজির হয়ে গিয়েছিলাম এবং দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ লিসেনার্স, দ্বিতীয় ঘন্টার শুরুর এই মুহূর্তে, অর্থাৎ 3:01 শুরুর এই মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এন্ড আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন, অর্থাৎ 5টা পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরু থেকেই যুক্ত হয়ে গেছেন, যারা আমাকে লিখছেন, যারা আমাকে মেসেজ করছেন, অনেক অনেক ভালোবাসা। আসলে দুপুরের এই সময়টাতে এত ব্যস্ততার মধ্যেও সবাই যুক্ত হন, সবাই লিখেন, খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, আমি যদি বলি, প্রথমেই দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু অমৃত দাদা আছেন। অমৃত দাদা লিখেছেন, তোমার প্রোফাইলে পোস্ট দেখলাম, আবার অমানিসেতে আসছো নাকি? আচ্ছা দাদা, খুব সুন্দর একটা কথা বলেছেন, মানে ভালো লাগলো যে আপনি আমার পোস্ট দেখেছেন বা আমার প্রোফাইলে আপনি দেখেছেন। হ্যাঁ, অমানির সাথে রিদম কিন্তু আবারও আসছে উইথ হরর স্টোরি। লিসেনার্স, রিদমের লাইফে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা নিয়ে কিন্তু আগামী শুক্রবার, অর্থাৎ অমানির সাথে থাকছি রাত 11টা বাজে। আশা করছি অবশ্যই সবাই অপেক্ষা করবেন সেই পর্বটার জন্য। আর আমি তো অবশ্যই বৃহস্পতিবার জানিয়ে দিব যে আমি থাকছি কি না আদৌ। তারপর দেখতে পাচ্ছি কেউ আছেন, নামটা লিখেনি, শুধু লিখেছে আপনার সম্পর্কে কিছু বলেন ভাইয়া। আচ্ছা, আমার সম্পর্কে আমি কি বলবো। আচ্ছা, আমি রিদম, আর জি রিদম, আছি আপনাদের এই পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ আর জি হিসেবে আছি। পড়ালেখা করছি বর্তমানে, প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করছি, সরি ইংলিশ নিয়ে। আর এই তো পড়ালেখাও হয়তোবা খুব জলদি শেষ হয়ে যাবে। তাছাড়া আর কি করছি, আর কিছু তো করছি না তেমন একটা। এই তো সারাদিন আপনাদের সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আমার ব্যাপারে আসলে তেমন অর্ডিনারি কিছু বলার নেই, এই আর কি, যতটুকু বলার সেটা বললাম। রাফিয়া যুক্ত আছে রংপুর থেকে দেখা যাচ্ছে আমার সাথে। তারপর আমার সাথে যুক্ত আছে ঋতু ভাইয়া, আমার জীবনে একটা স্টোরি শেয়ার করতে চাই, আপনি কি শুনবেন? হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আমি বলেছি যে আপনার লাইফের কোনো স্টোরি, আপনার মজার স্টোরি, খারাপ লাগার স্টোরি, যেটাই হোক না কেন, আমি আছি। আমার সাথে শেয়ার করেন, লিখেন, মেসেজ করেন, আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ilovedhakafm, সেখানে কমেন্ট সেকশনে ড্রপ করলেই হচ্ছে, সেখান থেকে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আরোহী আছে আমার সাথে চট্টগ্রাম থেকে। শুভ দুপুর ভাইয়া, কি ডান্স করতে জানেন? ডান্স টুকটাক, কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও আপন হওয়া যায় না। আমি শুধু সবসময় ভালোবেসে গেলাম কিন্তু সে একটুও বুঝলো না। রংপুর থেকে নাম SMS সাহেব। আচ্ছা, ভালোবাসা যেই ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে বুঝে না। সো আমার যেটা মনে হয়, যে বুঝতে পারছে না তাকে না বুঝানোটাই শ্রেয়। কজ ভালোবাসা ব্যাপারটাই এমন, যদি আপনি বুঝাতে পারেন না, সে যদি বুঝতে পারে তাহলে সেটাই হয়তো বা ভালোবাসা, সেটি সেই জায়গায় ভালোবাসাটা, অর্থাৎ এই অনুভূতিটা সাকসেসফুল হয়ে যায়, এই আর কি। আচ্ছা, যাই হোক, আরও অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবার সাথেই আমরা আড্ডা দিব, গল্প করব। এখন একটা গানে চলে যাব, আমরা জলের গানের করে একটা গান শুনবো, উঠছি কেন। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা গান, জলের গানের প্রতিটা গানের লিরিক্স, কথা, সুর ইনসেন। যাই হোক, এত কথা না বাড়িয়ে সোজা গানে যাচ্ছি, খুব জলদি ফিরে আসবো আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো।

ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: কি মামা কি চা দিব, খেজুরের গুড় দিব, খেজুরের গুড়ের চা আছে।
1: আলু পটল ঝিঙা দেখাও পটিকে নাতা খায়, লেডি এনি হজম কইরা ফাঁকা হাড়ি সে
2: মুকুল টি স্টল।
3: চলে আসছি, হ্যাঁ শত বাধা বিপত্তি পেরিয়ে চলে আসছি আজকে। গত রাতে একটা দাওয়াত ছিল, বেশ খাওয়া দাওয়া করলাম আর কি, মানে এত বেশি খাওয়া আমি একবার মানত করেছিলাম, মানত না কসম কেটেছিলাম যে আমি আর বেশি খাবো না, কিন্তু লোভ সামলাতে পারলাম না, কালকে প্রচুর খেয়ে ফেলেছি। খেয়ে পুরা রাত পুরা কেমন হায়ুতাস, মানে একটা অসহ্য যন্ত্রণার মধ্যে ছিলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেও যন্ত্রণা, তারপর মনে হলো যে কি আজকে আসবো, আসতে পারবো কিনা, তারপর দেখলাম যে না আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ যখনই শোর সময় হয়ে যায় আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ, এবং শুরু হয়ে গেল মুকুল টি স্টল। আমি মুকুল হাজির হয়ে গেছি এবং আপনারাও হাজির, আর বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের সাথে নন স্টপ কথা চলবে, আর আমি একটু বেশি কথা বলি তাই না, কথা বলতেই থাকবো। আর আজকের দিনটা হচ্ছে সোমবার 27 জুলাই 2026 এবং 12 শ্রাবণ 1433। দেখতে দেখতে জুলাই মাসটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে না, আর তিনটা দিন রয়েছে জুলাই মাসে। এই বছরটাই কেমন জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, সাত মাস কিন্তু চলে গেল। দেখতে দেখতে জীবনটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে, আমার খুব মন খারাপ লাগে যখন মাসগুলো শেষ হয়ে যায়। ওকে, সময় তারিখ তো বলে দিলাম, আর এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। একটা হচ্ছে ফেসবুকে আপনারা আমার সাথে জয়েন করতে পারেন, যারা ফেসবুকে রয়েছেন সার্চে গিয়ে জাস্ট লিখুন আই লাভ ঢাকা FM, লিখলে ঢাকা FM এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন। সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো, সেগুলো নিয়ে ইস্যু হয়ে গিয়ে চলবে, আপনাদের কথাগুলো বলবো। ওকে, আর মাঝে মাঝে কিছু গানের কথা বললেও বলতে পারেন, ওখানে লিখতে পারেন। ওকে, আই লাভ ঢাকা FM হচ্ছে ঢাকা FM এর অরিজিনাল ফ্যান পেজ, আমাদের যে পেজটা রয়েছে। তাছাড়া হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্টেড হতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, 01841904904, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করলে আমার সাথে কানেক্টেড হতে পারবেন। ওকে, আপনাদের SMS কমেন্ট সবকিছুর অপেক্ষা রইলাম, আর এর মাঝখানে আমরা একটা গান শুনে ফিরে আসছি, এবং খুব সুন্দর একটা গান, আমার খুব পছন্দের একটা গান, লিমনের গান। লিমনকে আপনারা অনেকেই চিনেন, খুব সুন্দর কতগুলো গান রয়েছে তার, অসম্ভব সুন্দর গায় লিমন। এবং কোনো এক সময় আমি যখন অন্য একটা রেডিওতে ছিলাম, কোনো একটা ভালোবাসা দিবসে আমি আর শারমিন লাকি আপু একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে লিমন ভাইকে দাওয়াত করেছিলাম গেস্ট হিসেবে, সেই গিটার দিয়ে আমাদের গান শুনিয়েছিল। মানে এত ভালো লাগে, মানে লিমন ভাই গিটার দিয়ে যখন সামনে সামনে গান গায়, মানে একদম একদম বাস্তব, মানে এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। কোনো এক সময় সুযোগ হলে ঢাকা FM-এও তার লাইভ গান শুনবো, তাকে নিয়ে আসবো দেখি কোনো একটা প্রোগ্রাম হলে। ওকে, লিমনের গান দিয়ে শুরু করছি, মন ছুটছে গানটার নাম। ওকে, গানটা শুনেন, শুনতে বুঝবেন যে লিমন কেমন গায়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাইট, আপনি শুনছেন ঢাকা এফ এম 90.4। মুকুল আছে আপনার সাথে, আর স্টুডিও হইতে 5:13। আর অনেক অনেক এস এম এস কমেন্ট। শারিয়া চৌধুরী ইমন আমাদের সাথে জয়েন করেছে আজকে শোতে। আমি ব্লু জিন্সের একটা গানের কথা বলেছি, আচ্ছা আমি চেষ্টা করবো আপনাকে শোনানোর জন্য। অনেক পছন্দের একটা গান, সাথে আছি পুরো সময় জুড়ে। অনেক ধন্যবাদ শারিয়া চৌধুরী ইমন, অনেক ভালোবাসা রইল আপনার জন্য, খুব সুন্দর করে লিখেছেন। পূর্ণিমা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। ওই যে কালকে দাওয়াত খেয়ে, ওই যে বেশি খেয়ে একটু পরে গিয়েছিলাম। ওকে, হ্যাঁ একটু কম খেতে হবে, কিন্তু কালকে লোভ সামলাতে পারিনি, অনেক মজার মজার খাবার ছিল। সবকিছু মিলে রাতে বাসায় ফিরে দেখি যে অস্বস্তি লাগা শুরু হলো, একদম ভোর রাতে মনে হয় ঘুমালাম, খালি পানি খাচ্ছি। এই দাওয়াতের খাওয়াগুলো খেলেই এমন একটা সমস্যা হয়, খালি পিপাসা পায়, কেন অনেক রিচ ফুড খেলে গলা শুকিয়ে আসে। আচ্ছা সামান্তা আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছো ভাইয়া? ভাইয়া ভালো আছি, ছবিটা সুন্দর হয়েছে, তিতুমির হাজির হয়েছে। আর সামান্তা লিখেছে, কালকে অনার্স ফাইনাল এক্সাম আমার জন্য দোয়া করো। অবশ্যই সামান্তার জন্য দোয়া করবো, এবং সামান্তাকে ছুটি দিয়ে দিলাম। সামান্তা, আমি তো সবসময় আসছি, হ্যাঁ প্রতি সোমবারই থাকি, আজকে আপনার ছুটি, লেখাপড়ায় মন দেন, পড়তে থাকেন, একটু সময় নষ্ট করা যাবে না, যেহেতু কালকে পরীক্ষা। আমরা সবাই আমাদের সামান্তার জন্য দোয়া করবো, কেন আমাদের মাতিয়ে রাখে, খুব ভালো একটা মেয়ে, আমাদের সবসময় সবকিছুতেই আমাদের সাথেই থাকে, আর আমার টিভি স্টলে একদম প্রাণ ভ্রমরা সামান্তা। ওকে সামান্তা, আজকের মতো ছুটি, তোমার আর এস এম এস দেখতে চাই না, তুমি মন দিয়ে লেখাপড়া করো, হ্যাঁ কালকে পরীক্ষাটা ভালো হোক, আমরা এই প্রত্যাশা করি। আচ্ছা তারপর লিখেছে, কার আবার বুকের বাপাস থমকে যায়, এই জন্য আমি কাজল পরি না। ঠিক আছে, আজকে আবার একটা খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে সামান্তা, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না, কাশফুল দিয়ে মুখ ঢাকা। আর বি জ্যোতি আমাদের চলে আসছে, আমাদের আরেকটা প্রিয় বন্ধু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? আন্টি কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি, আর আন্টি আগের চেয়ে অনেক ভালো আছে। দোয়া করবেন সবাই, এবং সবই আপনাদের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আপনারা সবাই আন্টির জন্য দোয়া করেন, এই কারণে আন্টি আগের চেয়ে কিছুটা বেটার। হ্যাঁ, আর আমার মেজো খালা একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন, একটু না ভালোই অসুস্থ, তা আম্মা তাকে দেখতে গিয়েছে গতকালকে, মানে ওইখানে থাকবে আর কি, আজকের দিন থাকবে, কালকে চলে আসবে, তা আম্মা কালকে বিকালবেলা চলে গেছে খালার বাসায়। আমাদের বাসার পাশেই, দূরে হলে যেত না, একদমই কাছে, পায়ে হেঁটে যাওয়া যায়, এই কারণে গিয়েছে। আচ্ছা, আর সামান্তা লিখেছে, সারা দিয়ে গেলাম, নাহলে তো আবার তোমরা অভিমান করবা, তার পরীক্ষা, অসুবিধা নেই, পরীক্ষা মন দিয়ে পড়তে হবে, এই কারণে সামান্তাকে আমরা ছুটি দিয়ে দিলাম, সামান্তা ওর কাজ করুক। ওকে, আর ফেসবুকে আমাদের সাথে অনেকে জয়েন করেছে, এর মধ্যে যথারীতি আমাদের অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে শুভ বিকাল জানিয়েছে, অমৃতকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আরেকজন লিখেছে, স্যার আমি একটা ইন্টারভিউ দিতে চাই। কিসের ইন্টারভিউ? আমি লাভ স্টোরিটা তার কান অবধি পৌঁছাতে চাই। আজ ও ভালোবাসার গল্প বলতে চান? আচ্ছা, আমাদের জীবনের গল্প একটা অনুষ্ঠান ছিল আগে, তারপর এটা কিছুদিন বন্ধ ছিল, এটা আমরা আবার শুরু করতে যাচ্ছি। আপনারা জীবনের গল্প বলতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আপনারা চাইলে আপনাদের ফোন নম্বর দিতে পারেন, তবে স্টুডিও কিন্তু ঢাকাতে, মানে আমার ঢাকা এফ এম এ এসে রেকর্ড করতে হবে আপনার জীবনের গল্প। আর আমরাও আপনার আগে ফোনে কথা বলে নিব যে আপনি সেই গল্পগুলা মানে জমজমাট কিনা, মানে সব গল্প তো আর আমরা প্রচার করব না, একটু ট্র্যাজেডি এবং সব কিছু মিলিয়ে একটু কেমন কি বলবো এটাকে বাংলাতে বুঝাতে পারছি না, মানে কিছুটা মানে রহস্যময় হতে হবে আর কি গল্পটা, গল্পটা একটু জমজমাট না হলে তো আর সবাই শুনে মজা পাবে না। তা কেউ জীবনের গল্প যদি বলতে চান তাহলে ঢাকায় আসতে হবে, আর এর জন্য আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপে ফোন নম্বর দিতে পারেন, আমি লিখে অফিসের যারা এটা দেখাশোনা করবে তাদেরকে আমি নাম্বারটা দিয়ে দিব, তাহলে তারা আপনার সাথে দেখা করবে, নাম এবং ফোন নম্বরটা লিখে পাঠিয়ে দিবেন। যদি মনে করেন যে আপনি ঢাকায় থাকেন কিংবা ঢাকায় আসা সম্ভব, তাহলেই গল্প বলতে পারবেন, দূরে থাকলে আপনার ইচ্ছায় যদি আপনি খরচ করে আসতে পারেন সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তার জন্য কোনো কনভিন্স আপনাকে দিতে পারবো না। ওকে, জানিয়ে রাখলাম এটা। ওকে, আর আমাদের অবসান ভাই আজকে দেখি অনেক আগে চলে আসছে। অবসান, আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? অবসান বলছি গাজীপুর থেকে উত্তরা যাচ্ছে। আচ্ছা, গাজীপুর থেকে এখন উত্তরার দিকে আসছে। আপনার মেয়ে ও মা কেমন আছে? মেয়েও ভালো আছে, লেখাপড়া নিয়ে ব্যস্ত, আর ওর 30 তারিখে ওর রেজাল্ট দিবে, দোয়া করবেন। আর আম্মা আমার মেজো খালা অসুস্থ, তাকে দেখতে গিয়েছে গতকালকে, তা আম্মা ওইখানে আছে, আজকে হয়তো থাকবে কিংবা রাতে চলেও আসতে পারে, আমাদের বাসার কাছেই। আর ভাবার আর ভাবির কথা বলি না কেন? আচ্ছা, ভাবির কথা জিজ্ঞেস করলে তো বলি, তারা বললে তো আমি বলি। আচ্ছা, ভাবিও ভালো আছে। হ্যাঁ, ভাবি আমাদের সবাইকে দেখে শুনে রাখে, আম্মাকে, রূপকথাকে, আমাকে। আচ্ছা, গত সপ্তাহে মিস করেছি, তাই আজ শুরু হওয়ার আগেই আগে থেকেই আছি। আজকের ইন্ট্রোটা সুন্দর লাগলো, কাম সারছে। আচ্ছা, ওই গানটা কাম সারছে। ওকে, আর আমাদের সাথে তিতুমির লিখেছে, অর্ণবের গানটি ছিল অনেক ভালো, মন চলছে। অর্ণবের না, এটা লিমনের গান তিতুমির। ওকে, আমাদের খুসরু ভাই জয়েন করে ফেলেছে, কেমন আছো কুল ব্রাদার? মুকুল ভাই ভালো আছি, শুভ বিকেল, বাসার সবাই ভালো আছে? আমি ভালো আছি, বাসে বসে আছি, রামপুরা সিগন্যালে আছি। আচ্ছা, ওকে, আজকে আমি যখন আসলাম, আমি ব্র্যাক ইউনিভার্সিটির ওইখান থেকে, প্রচণ্ড জ্যাম ছিল, আমি জানি না কি কারণে, অনেকক্ষণ লাগলো, ওই জায়গায় আটকে ছিল বাসটা, এখন কি অবস্থা আমি জানি না। ব্যাক করছেন আপনি, গত 24 তারিখ আমার 36 বছর পূর্ণ হলো, সময় এত দ্রুত চলে যায়। আচ্ছা, আমাদের খসরু ভাইয়ের 36তম জন্মদিন হয়ে গেল। আর খসরু ভাই, তাহলে আমার বয়সও তো অনেক হয়ে গেছে। হ্যাঁ, আমারও অনেক বছর হয়ে গেছে। যাক, জীবন তো আসলে বয়স থামিয়ে রাখা যায় না, তাই না? সময়ের সাথে সাথে বয়সও চলতে থাকবে, আর এটাই জীবনের সৌন্দর্য। এক একটা বয়সের এক একটা ধরন মানুষের মধ্যে থাকে, এবং মানুষ যখন যেমন বলে যে 40 বছর হলে মানুষ পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, 40 বছরটা খুব ভাইটাল, 40 বছর যখন হয় তখন জ্ঞান বুদ্ধির দিক থেকেও সব দিক থেকে মানুষ একটু অন্যরকম একটা পর্যায়ে চলে যায়। আচ্ছা, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটা শুনবো যদি এটা ভাইরাল। আচ্ছা, সেই শিক্ষিকার পাশে আছি, একজন মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, সেটা নিয়ে নেতিবাচক কথা বলা উচিত না। ওকে, আমি এই সম্পর্কে কিছু জানি না, আমি আসলে জানি না কোন শিক্ষক শিক্ষিকা কি করেছে, আমার চোখে পড়েনি। আমি এটা একটু আমাকে জানিয়ে দিন খুসু ভাই, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আর শ্রাবণের মেঘগুলো আমি দেখি, সম্ভব হলে অবশ্যই বাজিয়ে শোনাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি সাইদুর রহমান চৌধুরী, সিলেট থেকে। ভাইয়া ঠান্ডা চা দেন, চা খাবো। আচ্ছা, গিট্টু কই, আমাদের সাইফুর কই, সাইফুরকে দেখতে পাচ্ছি না, ওর সাথে ও রাগ করেছে আমাদের উপর একটু। আচ্ছা, সাইফুর চলে আসুক, আর সামান্তা এই মুহূর্তে আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর আমাদের সাথে আরেকজন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, মন খারাপ থাকুক, তোমার শো শুনে মন ভালো হয়ে যায়, তুমি যখন লিসেনারদেরকে কোনো বিষয়ে পরামর্শ দাও সেটা গভীর আপ্লুত করে। আচ্ছা, রায়হান সৈয়দপুর থেকে, অনেক ধন্যবাদ রায়হান, খুশি হলাম। আর গানে যেতে চাই, আমরা ব্লু জিন্সের গান শুনবো, একজন শুনতে চেয়েছিল আমাদের ইমন, খুব সুন্দর একটা গান, গানটার নাম হচ্ছে কদম। হ্যাঁ, গানটা শুনে ফিরে আসছি।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইজি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiji.com.bd।
4: ডাবিনাটা গান শুনলাম ব্লু জিন্সের কদম, এবং অনেক ভালো লাগলো। ইমনকে অনেক ধন্যবাদ সুন্দর একটা গানের কথা বলাতে, আমিও একটা সুন্দর গান আপনাদেরকে শোনাতে পারলাম। আর এরপর একটা হিন্দি গান শুনবো, তারপরে আমি শ্রাবণের মেঘগুলো বাজাবো। আমাদের অঙ্কুর বড়ুয়া, অঙ্কুর বড়ুয়াকে আমরা মিস করছি, গতদিন মনে হয় পাইনি খুঁজে যতটুকু মনে পড়ে, তাই না? আসসালামু আলাইকুম, শুভ বিকেল মুকুল ভাইয়া, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হয়ে গেলাম, আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। এবং আপনারা না থাকলে তো আমারও ভালো লাগে না। হ্যাঁ, যখন দিলওয়ালা আছে, আমাদের শফিক ভাই, আমিনা ভাবি, আমাদের সবাই যখন থাকে, সামান্তা, জ্যোতি, সাইফুর, তখন অনেক প্রাণবন্ত লাগে। আর আমাদের আনন্দকেও অনেক মিস করি, খুব মজার একটা মানুষ। তারপর এফ এম পোকা জাহাঙ্গীর আলম, ওরাও খুব মজা মজার কথা লেখে। আরেকজন হচ্ছে কি আমাদের শ্যাম্পু, তারপরে হোগলার বেড়া, এরা যারা রয়েছে সবাইকে অনেক অনেক মিস করি আমি আসলে। আচ্ছা, এর মধ্যে আমাদের সাথে খসরু ভাই লিখেছে যে, আচ্ছা ওই শিক্ষকের খসরু, একজন স্কুল শিক্ষিকা স্কুলের সামনে বাচ্চাদের নিয়ে রিলস বা টিকটক করছিল, আর এই শ্রাবণের মেঘ গানটা ছিল, পরে তাকে অনেকেই ব্যঙ্গ করে। আচ্ছা, সারা দেশের অনেক শিক্ষক শিক্ষিকাই সেই গান দিয়ে ভিডিও করে প্রতিবাদ করেছে, শুধু শিক্ষক নয়, সবাই এই গান দিয়ে ভিডিও করে প্রতিবাদ করছে, আমিও ভিডিও করেছি, এটাই জানি। আচ্ছা, আমি পরিপূর্ণ ঘটনাটা দেখি, আজকে একটু খোঁজ খবর নিব, কারণ আমি না জেনে আসলে কোনো কিছু বলতে রাজি না, জিনিসটা আসলে কি হয়েছে দেখতে হবে। হ্যাঁ, ফেসবুকে দেখি আজকে ঘাটলি পাওয়া যাবে, সবাই তো লিখে। খসরু ভাই শুভ বিকেল জানিয়েছে, টি স্টলের অনুষ্ঠান খুব ভালো লাগে আমার, পুরো সময় জুড়ে আমি ঢাকা এফএম এর সাথে আছি, অনেক ধন্যবাদ খসরু ভাই। আর খসরু না না, এটা আমাদের অঙ্কুর বড়ুয়া পাঠিয়েছে, আর বরাবরের মতোই সে খুব সুন্দর ছবি পোস্ট করে, একটা আমাদের গ্রামের একটা ছবি পোস্ট করেছে, কলা গাছ, লাটিনের ঘর, নৌকা, তারপর একটা আঁকা বাঁকা পথ, কিছু মানুষ দাঁড়িয়ে আছে এখানে, ধান ক্ষেত, মানে খুব সুন্দর একটা অবস্থা, খুব ভালো লাগলো। আমাদের জুয়েল ভাই চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই, শুভ বিকেল, মালয়েশিয়া থেকে ঢাকা এফএম এর সাথে আছে, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। আপনারা না থাকলে তো আর আমার কথা বলে কোনো লাভ নেই, তাই না? আপনারা থাকবেন, এটাই আমার অনেক কি বলে, এটাই আমার হচ্ছে চাওয়া পাওয়া আপনাদের কাছে। ইমন খান নিয়াজ আজকে একটু আগেই চলে আসছে, আসসালামু আলাইকুম মুকুল ভাই, গিট্টু মিয়াকে বলেন এক কাপ গুড়ের চা দিতে। আচ্ছা, গিট্টু মিয়ার কোনো খবর পাচ্ছি না, আমি একটু বকা দিয়েছিলাম গত সপ্তাহে, তো এই কারণে গিট্টু মিয়া ভেগেছে মনে হয়, আমি জানি না, আজকে আমি আপনাকে বানিয়ে খাওয়াবো, হ্যাঁ আমি গুড়ের চা বানিয়ে দিচ্ছি আপনাকে। গিট্টু মিয়াকে বলেন যে এক কাপ গুড়ের চা দিতে, আমি দিচ্ছি, কাপ গরম পানি দিয়ে ধুয়ে দিলে ভালো হয়। আচ্ছা, টি স্টলে একদম হাইজিন মেনটেন করা হয়, আমরা সব কিছু গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আমরা চা দিই। হ্যাঁ, এটা শুধু নিয়াজের ইমনের বেলায় না, সবার ক্ষেত্রে একই কাজ করি। আচ্ছা, যদি সুযোগ থাকে তাহলে আফটার টি ভলিউমটা ঠিক হাই করে হাবিবের হেলালের আচ্ছা মায়া গানটা দিতে বললেন। আচ্ছা, মায়া গানটা শুনতে ইচ্ছা করছে, আচ্ছা আমি লিখে রাখি, গানের নাম কি মায়া না মায়া লাগাইছে কি জানি, আচ্ছা মায়া, এটা কি হাবিব ফিচারিং না, আমি গানটা মনে করতে পারছি না কেন, এটা কি হেলাল গেয়েছিল নাকি? আচ্ছা ওকে, আচ্ছা আমি একটু পরে দেখছি, আমার প্লে লিস্টে অনেক গান, তারপর দেখি। আচ্ছা, তারপর হে মুকু, অনেকদিন পর ঢাকা এফএম, কেমন আছো? ভালো আছি মৌ, তাসনিম, ইয়ানা, সবই তোমাকে শুনতেছি। আচ্ছা, মৌ, তাসনিম, ইয়ানা, বাপরে বাপ, তিনজন, মৌ, তাসনিম, ইয়ানা, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সবাই তোমাকে শুনতেছি, অনেক ধন্যবাদ, জেনে খুশি হলাম। আর মৌয়ের নাকি এক্সাম খারাপ হয়েছে, দুইখান মার্কস গেলে কান্দে। আচ্ছা আচ্ছা, এটা তো মৌ খুব ভালো স্টুডেন্ট, এই কারণে তার দুই মার্কস তো অনেক ব্যাপার, যারা ভালো স্টুডেন্ট তারা এরকম এক দুই মার্কস নষ্ট হলেই তারা একটু কান্নাকাটি করে আর কি। যাক, এটা ভালো, এটা খারাপ কিছু দেখছি না আমি এর মধ্যে। ওকে, তারপর অঙ্কুর ভাই লিখেছে, ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার আমার কমেন্টটি পড়ে দেওয়ার জন্য। কোনো সমস্যা নাই, আমি তো কমেন্ট পড়ার জন্যই আছি আপনাদের কাছে, সব কমেন্ট পড়ে দিব। ওকে, আর যারা নতুন জয়েন করছেন ফেসবুকে, আমির রয়েছি, ফেসবুকে জাস্ট সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা এফ এম, লিখলে ঢাকা এফ এম এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন। সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট পড়লে আমি সেই কমেন্টগুলো পড়ে শোনাবো। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার শুধু ডেটা থাকলে হবে, কোনো পয়সা খরচ হবে না। ওকে, 01841904904, 01841904904। আচ্ছা, তারপর আরেকজন কি লিখে পাঠিয়েছে, না না না না বাচ্চা শৈলের মতন, আচ্ছা যা মিশা না গেলে আমি কিছুই তো বুঝতে পারছি না, আপনারা সুন্দর গান দেন না এফ এম এ। আচ্ছা, কোন গানটা খারাপ বাজলো আমি তো বুঝতে পারছি না, দুইটা গানই বাজালাম, দুইটাই তো অনেক সুন্দর গান, এই গানটাও দেখবেন যে সুন্দর ভালো, আর গান কখনো খারাপ হয় না, এক একজনের কাছে এক একটা আর কি, হ্যাঁ, কারো কাছে যেটা ভালো লাগে না আরেকজনের কাছে সেটা ভালো লাগে, আমি মনে করি সব গানই সুন্দর, হ্যাঁ, এটা হচ্ছে রুচির ব্যাপার, কার কাছে কেমন, এক একজনের রুচি তো এক এক রকম, হ্যাঁ, কেউ শুটকি খেতে পছন্দ করে না, কেউ করলা খায় না, কেউ আবার ওই যে পাঙ্গাস মাছ খায় না, কী করবো আমি, আমার তো সব কিছু মিলিয়ে সংসার চালাতে হয় না,

0: যাব পাহাড়ে আহারে আহারে
1: আহা পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর আরে লেক মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে রে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: শুনছেন ঢাকা এফ এম 90.4 মুকুল আছি আপনাদের সাথে আপনি অ্যাপ স্টোর কিংবা গুগল প্লেতে গিয়ে ঢাকা এফ এম 90.4 লিখলেই আমাদের অ্যাপটা পেয়ে যাবেন এটা ডাউনলোড করে নিলে আপনি নিরবিচ্ছিন্নভাবে যেখানেই থাকেন না কেন আমাদের ঢাকা এফ এম খুব সুন্দর করে আপনি শুনতে পাবেন ওকে ফেসবুকের অ্যাড্রেসটা তো সবাই জানা তারপরও নতুন যারা আছেন জানিয়ে রাখি যে খুবই সহজ আপনি জাস্ট আই লাভ ঢাকা এফ এম লিখলে হবে আপনি ফেসবুকে থাকলে সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা এফ এম দেখবেন যে ঢাকা এফ এম এর পেজটা চলে আসছে 9 লাখের উপরে ফলোয়ার্স রয়েছে আপনি দেখলেই চিনে যাবেন কোনটা অরিজিনাল পেজ আর সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে সেই পোস্টের নিচে কমেন্ট করবেন আমাদের সাইফুল গিট্টু মিয়া চলে আসছে যাক আমার দায়িত্ব একটু কমে গেল গিট্টু সবকিছু সামলাবে আর সাইফুলকে একটু বকা দিয়েছিলাম এই কারণে সে একটু অভিমান করেছিল যাক সাইফুল আমাদের সোধবাদ আমরা কোলাকুলি করি হ্যাঁ গিট্টু ছাড়া কি চলে নাকি আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম গানটা চালু করার পরে আমি নামাজ পড়তে গিয়েছিলাম তাই লেট হলো আচ্ছা আমি বরাবর মতোই আছি প্রথম থেকে অনেক ধন্যবাদ সাইফুল আমাদের গিট্টুকে অনেক ধন্যবাদ জানাই আমার উপর রাগ না করে সে চলে আসার কারণে আর গিট্টু একটু মনোযোগ দিয়ে কাজকর্ম করো ওই সামান্তার পরীক্ষা হ্যাঁ আজকে সব দায়িত্ব তোমার উপর হ্যাঁ সব কিছু করতে হবে তোমাকে ওকে তারপর জাকারিয়া খান জাকারিয়াও আমাদের সাথে জয়েন করে ফেলেছে আমার খুব ভালো লাগলো যে সবাই নামাজ পড়ে আমার সাথে জয়েন করেছে আর আমি একটু 5টার আগেই নামাজ পড়ে ফেলি যেহেতু 5টার সময় আমার শো থাকে আমাদের রেজওয়ান ইসলাম শান্ত আমাদের খুবই ভালো একজন বন্ধু শ্রোতা সে লিখেছে লেখক কেইগো হিগাসিনো মারা গিয়েছেন 23 তারিখ এদেশের মানুষ জানতে পারলো আজকে অথচ ওনার বই বিক্রি করে দেশের অনেক প্রকাশনী ফুলে ফেপে উঠেছে আচ্ছা আমি রেজওয়ান ইসলাম শান্তর লেখাটা পড়ে আমার ভালো লাগলো যেটা হচ্ছে যে ভালো লাগলো বলতে হচ্ছে সুন্দর লিখেছে যে আমরা যারা প্রকাশনা ব্যবসা করি তারা আসলে ব্যবসার সাথেই মনে মিলে যায় তাই না আমরা আসলে কোনো লেখককে ট্রিবিউট করা কিংবা কোনো লেখক সম্পর্কে মানুষকে অবগত করা তাদেরকে এগুলো নিয়ে একটু কম ভাবি আমরা ব্যবসাটাই দেখি এটা আসলে আমাদের এই খুবই দুঃখজনক যে আপনি যে লেখকের কথা বললেন যে 23 তারিখে মারা গেছে আর আজকে 27 তারিখ আমরা এতদিন পরে জানতে পারলাম আর ওনার বই বিক্রি করেছে আপনি যেহেতু বই লেখেন আপনার বই প্রকাশিত বই আছে এবং আপনি এগুলো সম্পর্কে আইডিয়া রাখেন এই কারণে আপনি তথ্যটা দিতে পারলেন শান্ত ভাই তবে আমাদের উচিত আসলে যারা প্রকাশনা ব্যবসার সাথে জড়িত অবশ্যই সকল লেখকদের জন্মদিন কবে তাদের মৃত্যুদিন কবে সেই দিবসগুলো উদযাপন করা তাহলে দেখা যায় যে আমরা যারা একটু কম বই পড়ি আমরাও তাদের সম্পর্কে আগ্রহ জাগবে তাই না একটা প্রকাশনী সুন্দর করে কোনো একটা লেখকের জন্মদিন পালন করতে পারে সেখানে একটা আলোচনা সভা হবে একটু সাহিত্য নিয়ে কথা হবে তার মৃত্যুদিনটা পালন করা হবে এভাবে আমরা আমাদের সাহিত্যকে বাঁচিয়ে রাখতে পারি তাই না রিজওয়ানকে অনেক ধন্যবাদ অঙ্কুর আমাদের সাথে ছিল সাইফুর ছিল তারপর হোয়াটসঅ্যাপও আরও অনেকে জয়েন করে ফেলেছে আরেকজন ফোন দিয়েছে আচ্ছা আমি ফোন রিসিভ করি না হ্যাঁ ফোন করবেন না কেননা এলোপাথারি মোবাইলে ফোন বাজতে থাকে এটা কথা বলা কঠিন ব্যাপার হয়ে যায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই কারণে আমি ফোন রিসিভ করি না আচ্ছা হ্যালো মিস্টার দিস ইজ জাহিদ ফ্রম নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে জয়েন করেছে আই হিয়ার ইউর ভয়েস সামটাইম স্পেশালি আই থ্যাঙ্কস টু টেসলা দ্যাট দে আর কম্পিউটার ইন দ্য ভেহিকেল গিভিং আস অপরচুনিটিস টু অ্যাক্সেস ঢাকা এফ এম আচ্ছা ওয়েন আই মিস মাই পিপল ইন বাংলাদেশ ঢাকা এফ এম গিভ মি সাম রিলিফ ওকে অনেক ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে আর ঢাকা এফ এম এর সাথেই থাকবেন আপনি বাংলা গান শুনতে পাবেন হ্যাঁ এবং আমাদের অনেক বন্ধু পেয়ে যাবেন আপনি যদি একটু ফেসবুকে আসেন তাহলে আমি মনে করি যে আপনি আরও কিছু বন্ধু পেয়ে যাবেন হ্যাঁ আমরা ফেসবুকে ভালোই আড্ডা জমে তাদের সাথে আপনার একটা ফেসবুকে বন্ধুত্ব হয়ে যাবে একটু বাংলাদেশের টাচে থাকবেন আর আসলে তো সব কিছুর মূলই আমরা বিভিন্ন জীবন জীবিকার তাগিদে বিভিন্ন কারণে লেখাপড়ার উদ্দেশ্য হোক ব্যবসা বাণিজ্য হোক যে কোনো উদ্দেশ্যে আমরা দেশ ত্যাগ করি কিন্তু আমাদের মূলে কিন্তু হচ্ছে দেশ তাই না জাহিদ ভাই সব কিছুর মূলে হচ্ছে আমাদের বাংলাদেশ তাই না তো এই কারণে আপনি যখন ঢাকা এফএম এর সাথে থাকবেন একটু ফেসবুকে আমাদের সাথে জয়েন হয়ে যান, জয়েন করলে আপনি সেখানে আপনার কিছু বন্ধু বান্ধব পেয়ে যাবেন, আমাদের সাথে কথা হবে। আর আমাদের একটা গ্রুপ আছে মুকুল স্টি স্টল, একটু একটু লিঙ্কটা দিয়ে দিও তো ফেসবুকে, মুকুল স্টি স্টল একটা গ্রুপ আছে, সেই গ্রুপে গেলেও আমাদের অনেক বন্ধু আছে, আপনি সেখানে আপনার মনোভাব বিভিন্ন লেখা আপনি পোস্ট করতে পারেন, আপনার নিউ ইয়র্কের বিভিন্ন ছবি টবি আমাদের দিলে আমরা দেখতে পাবো। হ্যাঁ, যেমন জুয়েল ভাই আমাদের মালয়েশিয়া থেকে আমাদের গ্রুপের মধ্যে খুব অ্যাক্টিভ মেম্বার, এরকম অনেকেই আছে। গিট্টু একটা ওই গিট্টু কিংবা জাকারিয়া একটু আমাদের মুকুশ স্টল গ্রুপের লিঙ্কটা একটু ফেসবুকে দিয়ে দিও। হ্যাঁ, আজকে সামান্তা ব্যস্ত, ওর পরীক্ষা কালকে, এই কারণে ওকে আর বললাম না কিছু, ও ছুটি নিয়েছে। ওকে, জাহিদ ভাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল জাহিদ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা আঙ্কেল নমস্কার, আমি অপ্সরা বড়ুয়া জয়েন করে ফেলেছি আমাদের সাথে। আঙ্কেল কেমন আছো? আঙ্কেল একটা গানের রিকোয়েস্ট ছিল, আগের দিনও বলেছিলাম আপনি বাজান নাই, আচ্ছা আশা করি আজকে বাজাবেন। গানটা হচ্ছে রাগ দে রাঞ্জিয়া, রাং দে রাঞ্জিয়া। আচ্ছা আমি তো নামই পড়তে পারছি না, আচ্ছা আমি এই নামে লিখে দেখি গানটা খুঁজে পাই কিনা। ওকে, আমার কিন্তু সঠিক বানান না হলে কিন্তু গান খুঁজে পাওয়া খুব মুশকিল। মুকুল ভাই কেমন আছো? ভালো আছি, চলে এলাম অনেকক্ষণ পর, আজকে একটা গান শোনাও, তানভীর ইভানের গান শুনতে চাই। আচ্ছা প্লিজ রিকোয়েস্টটা দয়া করে রাখো, রাখার জন্য SSC রেজাল্ট ভালো, আর দোয়া করবো যাতে আমার SSC রেজাল্ট ভালো হয়। আচ্ছা আগে SSC রেজাল্টের জন্য দোয়া করি, আল্লাহ পরীক্ষাটা ভালো করুক, আর ঘটনা হচ্ছে যে পরীক্ষা তো হয়ে গেছে, এখন দোয়া করি আর কি যাতে ভালো হোক, পরীক্ষার আগে একটু দোয়া করলে ভালো হয়, তাই না? আর পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট তো তৈরি হয়ে যাচ্ছে, তারপরও ও যেহেতু দোয়া চেয়েছে, আঙ্কেল দোয়া করছি, অনেক অনেক দোয়া। আর তানভীর ইভানের গানটা দেখি আছে কিনা আমি অবশ্যই শুনিয়ে দেব। আর এই মুহূর্তে আমাদের খসরু ভাই বাসে রয়েছে কমলাপুরের উদ্দেশ্যে, তার জন্য শ্রাবণের মাস চলছে, শ্রাবণের আজকে 12 তারিখ না,

নেশন এক স্টেশন, শ্রাবণের মেঘগুলো শুনলাম। শ্রীরোগ হইতে 5:45, আর রাং দিয়ে গান তো খুঁজে পাচ্ছি না, একটা রাং দিয়ে পেলাম লতা মঙ্গেশকরের, ওই গানটা আমার খুব একটা পছন্দ হলো না, সাউন্ড কোয়ালিটি কেমন জানি লাগলো। আর আপনি রাং দিয়ে, তারপর অক্ষত আমি পড়তেই পারছি না আমি কীভাবে গান বাজাবো। আর একজন আমার কাছে রিকোয়েস্ট করেছিল তানভীর ইভানের একটা গানের কথা, সেই গানটাও খুঁজে পাচ্ছি না, কিন্তু তানভীর ইভানের অন্য একটা গান আমি তাকে শোনাতে চাচ্ছি। ওকে, আর ঘন্টা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, অনেকগুলা গানের কথা অনেকে লিখেছেন, আমি কথা না বাড়িয়ে এরপরে এসে কথা বলছি। তানভীর ইভানের একটা গান শুনে ফিরে আসছি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সময় কিভাবে জানি দৌড়ায় আমি জানি না, শো শুরু করলেই কেমন জানি ঘন্টাটা চলে যায়। হ্যাঁ, আর বুকের মধ্যে একটু মোচড় দিয়ে ওঠে, শেষ হয়ে গেল নাকি, 5টা শুরু করতে করতে 6টা বেজে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি না আক্তার, আমাদের ভাবি চলে আসছে। মুকুল ভাই, গান শুনতে চাই মান্নাদের কণ্ঠে, শাওন রাতে যদি। আচ্ছা, এটা তো একটু রাত হোক, সন্ধ্যার পরে আমি দেখি শাওন রাতে বাজানো যায় কিনা। বিকালবেলা শাওন রাতে ভালো লাগবে না ভাবি, একটু সময়ের ব্যাপার আছে না, মানে এখন আলোর মধ্যে শাওন রাতে কেমন জানি লাগবে। অনিতা মোহন্তা আমাদের সাথে জয়েন করেছে, আমি নামটা ঠিক বললাম? অনিতা মোহন্তা, কেমন আছো মামা? রংপুর থেকে হিমাদ্রি, আবার নিচে লিখেছে হিমাদ্রি। এত নাম লিখলে তো আমি বিপদে পড়ে যাই, আইডির নাম একটা আবার নিচে একটা আছে। হিমাদ্রি এস এম এস করেছিল। আর জাকারিয়াকে অনেক ধন্যবাদ, জাকারিয়া খুবই সুন্দর একটা এস এম এস আমাদের লিখে পাঠিয়েছে, আমরা একটু মন দিয়ে শুনি কি লিখেছে জাকারিয়া। জাকারিয়া লিখেছে, আল্লাহ বলেন তুমি হয়তো বহুবার দোয়া করেছ আর এখন চুপ হয়ে গিয়েছ, হয়তো কষ্টে আর আমাকে ডাকতেও পারো না, কিন্তু আমি জানি এই নীরবতা, এই চাপা কান্নার মাঝেও তুমি কি চাও। আমি শুধু মুখের শব্দ শুনি না, হৃদয়ের ভাষাও বুঝি। তুমি চাইলেও না চাইলেও আমি তোমার খবর রাখি, কারণ আমি দয়াময়। আমি কখনো তোমার নীরব প্রার্থনা ও বৃথা যেতে দেই না। তুমি হারিয়ে গেলে আমি তোমাকে পথ দেখাই, অন্ধকারে পড়লে আমি তোমার জন্য আলো জ্বালাই। তুমি যখন ভাবো আমার দিকে কেউ নেই, আমি তখনও বলি আমি আছি, কারণ আমি তোমার রব, আমি কখনো তোমাকে ছেড়ে যাই না। সুবহানাল্লাহ, খুব সুন্দর লিখেছে জাকারিয়া, খুব ভালো লাগলো। এবং সত্যি তাই, আমরা অনেক সময় সৃষ্টিকর্তার উপরও অভিমান করি যে আমার কথা শুনছে না কেন। আসলে সৃষ্টিকর্তা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, আমরা ধৈর্যহারা হয়ে যাই, আমাদের ধৈর্য ধরতে হবে। দোয়া করলেই শুধু কবুল হয়ে যাবে তা নয়, আবার দোয়া কবুলেরও কতগুলা শর্ত রয়েছে। আমরা আসলে নিজেরাও যদি ভালো না হই, আমরা তখন আমাদের দোয়া কবুল হবে না। না, এই কারণেই আমরা দেখবেন যে অনেক যারা খুব ধার্মিক কিংবা ভালো মানুষ তাদের কাছে দোয়া চাইবেন, দেখবেন যে দোয়া কবুল হয়। ওকে, আমাদেরও ভালো হতে হবে, দোয়া কবুল হওয়ার জন্য আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে সবসময়। আর শুধু নামাজ রোজা করলেই হবে না, ভালো মানুষ হতে হবে, মানুষকে যাতে না ঠকাই, মানুষকে কষ্ট না দিই। আমরা একটা জিনিস কিন্তু খুব পাত্তা দেই না ব্যাপারটা, সেটা হচ্ছে যে মুখের ভাষা। আমরা কথা দিয়ে কিন্তু মানুষকে অনেক কষ্ট দিই, আমরা দেখবেন যে নিজেদের মধ্যেও। এই কারণে আল্লাহ সবসময়, আর অনেক আমি কিসের মধ্যে পড়েছিলাম একবার, ইসলামিক কোনো একটা কিছুর মধ্যে, মানে বলা আছে যে মানে তোমার মুখটাকে সামলাও, মানে কথা তুমি সাবধানে বলো, মানে কথা দিয়ে কিন্তু মানুষকে ধ্বংস করে ফেলা যায়। তো এই কারণে আমরা মানুষকে এই জিনিসগুলো, খালি নামাজ রোজা করলে হবে না, মানুষকে কথা দিয়ে কখনো কষ্ট দিবেন না, খারাপ কথা কাউকে বলবেন না, কিংবা সে কষ্ট পায় এমন কিছু বলা ঠিক না। ওকে, তো এই জিনিসগুলো আমরা সবাই মেনটেন করার চেষ্টা করবো। নাজিয়া ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভালো আছি, রংপুর থেকে বলছি। আমি খুব চিন্তায় আছি, আমাদের এসএসসি রেজাল্ট দিবে দিবে বলে আর দেয় না, এটা তো সরকারের দায়িত্ব, দিবে দিবে করলেও দিয়ে দিবে। হ্যাঁ, কোনো টেনশন নাই, চিন্তার কিছু না, একদম চুপচাপ ঘুমান। কিভাবে এইচএসসিতে কিভাবে পড়তে হবে, কোন কলেজে ভর্তি হবে, ওগুলো চিন্তা করে ফেলেন, রেজাল্ট দিয়ে দিবে এটা। আর এখন সরকার থেকেই দেখবেন যে সব কিছুই একটু গুছিয়ে আনছে, পরীক্ষাও একটু আগানোর ব্যবস্থা করছে, আগে পরীক্ষা একটু দেরিতেও তো এখন নিয়ে আসছে, সময় কমাচ্ছে যাতে আমাদের সময় নষ্ট না হয়, সেশন জটে না পড়ে কেউ, কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলেও দেখা যায় অনেক সময়ের ব্যাপার লেগে যায়, এগুলো সব কমিয়ে আনছে। ম্যাট্রিক ইন্টার সব কিছু কিন্তু এগিয়ে আনছে পরীক্ষাগুলো, আর রেজাল্ট দিয়ে দিবে যেহেতু বলেছে, রেজাল্ট দিয়ে দিবে, একদমই টেনশন করবেন না। ওকে, আমাদের শফিক ভাই জয়েন করেছে, মুকুল ভাই গান শুনতে চাই, অবশ্যই গান শোনাবো। জাকারিয়া খান, সাইফুর, আমাদের গিট্টু মিয়া, জাকারিয়া, সাইফুর এবং অমৃত বোস আমাদের মুকুল শ্রীস্থ গ্রুপের অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আমাদের নিউ ইয়র্কের সেই বন্ধু। যদি আমাদের ফেসবুকে চলে আসেন, যে ফেসবুকে আসতে আপনি টি স্টলের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে আমাদের সাথে জয়েন করে ফেলবেন, মুকুল টি স্টল, সেখানে আপনি আপনার পোস্টগুলো দিবেন, আমরা সবাই আপনার সাথে থাকবো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, নতুন করে স্পোর্টসে জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বললেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনা পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র সমাজে আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 10 আগস্ট। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা সহ 41 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় 107 জনের প্রাণহানি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে।

0: রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা প্রতিবাদে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে শিশু কিশোররা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।
1: তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারব। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে।
0: বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে। গাছ লাগাতে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান তিনি।
1: প্রতি বছর চেষ্টা করবে, তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো।
0: প্রধানমন্ত্রী বলেন, সবাই সহযোগিতা করলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের 100 মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনাল খেলায় সিলেট অঞ্চল পরাজিত করে ময়মনসিংহকে। বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর অঞ্চল। দ্রুততম বালক জাকির হোসেন ও দ্রুততম বালিকা মারিয়া। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তির নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। আজ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তিনি আজ রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এই পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে। তিনি আজ বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এই কথা বলেন। সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোনো সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলেও মন্তব্য করেন তথ্য সম্প্রচার মন্ত্রী।
3: রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে।
2: এবারে 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 27 জুলাই সারাদেশে কারফিউ ও সেনা টহল জোরদার করার পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনা সরকার সারাদেশে ব্যাপক ধরপাকড় চালায়। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আরো শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 27 জুলাই এদিন সারাদেশে কারফিউ ও সেনা টহল আরো জোরদার করা হয়। আন্দোলন দমনে মরিয়া তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার সারাদেশে ব্যাপক ধরপকড় চালায়। 26 জুলাই শুক্রবার বিকেলে চিকিৎসারত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়ার পর 27 জুলাই আরো দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। উত্তাল সেই দিনটির কথা স্মরণ করে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেন,
2: সেই সময় আমরা সারা বাংলাদেশের ভিতরে কমিউনিকেট করার চেষ্টা করি। আমরা যে ওই সময়ের ভিতরে নয় দফা দিয়েছিলাম এবং কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি চলমান ছিল। পরবর্তীতে আমরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারিনি। 27 তারিখ ছিল প্রথমবার, আমরা তখন একটি সেফ হোমে শেল্টার নিয়েছি এবং সেখান থেকে আন্দোলন পরিচালনা করেছিলাম।
1: এদিন বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে আটক করা হয়। এছাড়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে অমানসিক নির্যাতনের ঘটনা গণমাধ্যমে উঠে আসে। এ নিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। 27 জুলাই সরকারি চাকুরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। যেমনটি বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ,
2: প্রথমবার প্রেস কনফারেন্স করেছিলাম এবং প্রেস কনফারেন্সে এসে আমরা তিন দফা দাবি করি। সেই তিন দফা হলো ডিবি অফিসে যারা আছে তাদের মুক্তি, যারা গুলি চালিয়েছে সেখানে যারা যারা আছে মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সকলের বহিষ্কার, এবং এই দাবিগুলো আমরা করেছিলাম যে আন্দোলন ছিল সেটা মেনে নেওয়া।
1: আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা অব্যাহত থাকে। এদিকে মামলা হামলা ও ব্যাপক দমনপীড়ন চললেও স্বৈরাচার সরকারের পক্ষ থেকে তখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি ওই চিঠিতে স্বাক্ষর করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আজ সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
4: এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্ত ভাবে কাজ করছে। আমরা যেটা বললাম, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে।
0: সরকারের পক্ষ থেকে গ্যাস সংকট কাটিয়ে উঠতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। আগামী 10ই আগস্ট সারা দেশে একযোগে SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে
5: 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আর এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন তাদের হাজির করার পাশাপাশি অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সম্পর্কে গণমাধ্যমকে বলছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
6: তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী তার একই রোল আছে। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন।
5: চিফ প্রসিকিউটর বলেন শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনা এবং তার সরকারের ম্যাটিকুলাস ডিজাইন।
6: শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায় এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন সেখানে বসে কিছু কিছু পুলিশ কর্মকর্তাদেরকে তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য।
5: 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে আসছিল। তদন্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করে। এই খসড়া তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন এ পর্যন্ত 61 জনের একটি তালিকা পাওয়া গেছে, তার মধ্য থেকে 58 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামী বছরের জন্য পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। হজে যেতে আগ্রহীদের এই সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সৌদি আরবের হজ এবং উমরা পালনের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার সময়সূচি নির্ধারণ করেছে। বিস্তারিত প্রতিবেদনে
7: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك।
8: 2027 সালের হজে গমনেচ্ছুদের জন্য সোমবার থেকে শুরু হয়েছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি নির্ধারণ করেছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ বেতারকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের ই হজ সিস্টেমের মাধ্যমে সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
9: সরকারি বেসরকারি ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্যাকেজ ঘোষণা করছে, হাত থেকে ওনারা বেসরকারি ভাবে প্যাকেজ ঘোষণা করছে। এবার সেই হিসাবে আপনার নিবন্ধনের লাস্ট সময় হচ্ছে 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে নিবন্ধন করতে হবে। তো প্রাথমিক পর্যায়ে 30,000 টাকা প্রদান করেই ওনার আমাদের জেলা পর্যায়ে জেলা উপজেলায় আমাদের ডিসি অফিস থেকেই আমাদের এটা নিবন্ধন করা হয়।
8: নিবন্ধনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ও বয়সজনিত বিধিনিষেধ রয়েছে বলেও জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
9: সাধারণত ছোট শিশুদের হজে দেওয়াটা নিরুৎসাহিত করছে। আর দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ যারা হার্টের রোগী বা যাতে কিছু নির্দেশনা আছে, যাদের হার্টে ওপেন বাইপাস সার্জারি করা বা খুব সিরিয়াস অসুস্থ অথবা অন্য জটিল রোগও আক্রান্ত, এরা সাধারণত হজে না দেওয়ার জন্য নিরুৎসাহিত করা।
8: প্রাক নিবন্ধনের পর 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিরা আগামী 10ই ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। তবে 3টি শর্তে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে গত জুনে বর্ষা মৌসুম শুরুর পর ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত 160 জন নিহত ও 344 জন আহত এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA জানায়, বেশিরভাগ লোক মারা গেছে ঘর ভেঙে কিংবা বাড়ির ছাদ বিধ্বস্ত হয়ে। ইরান জানিয়েছে, ইসরায়েলের প্ররোচনায় তেহরানের সাথে যুদ্ধে জড়ানোর পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র এখন ফাঁদে আটকে পড়েছে এবং যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। দেশটি জানায়, হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী নয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয় থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ করতে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র সমাজে আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। খবর শেষ হলো।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: So, I have a very quick question for you, Asal and Ustaz. And the question is all about, like, you have to say, I will guess it too. And
1: that's going to be called, like a rapid fire, I guess. Okay. So, one or the other.
0: One. Okay. Berlin or Munich?
2: Berlin.
0: Mountain or castle?
2: Mountain.
0: Summer or winter?
2: Summer, for sure.
0: Tea or coffee?
2: Tea.
0: Train or road trip?
2: Equal road trip. Road trip.
0: Football or any other games?
2: Volleyball.
0: Volleyball, oh, it's great. Sunrise or sunset?
2: Sunrise.
0: Sunrise, okay. City life or countryside?
2: City life.
0: City life. Your favorite city in Germany?
2: It's Berlin. I really like the place.
0: Could you please tell me only one sentence in German? Like, what are the most important things comes to your mind?
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
4: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
3: ঢাকা এফএম এর লেটস গো উইথ আরজে হাসিবের শোতে সোমবার রাত 9টায় একদম ঠিক ঠিক সময় আপনারা কিন্তু টিউন করে আছেন, দেখছেন অনেক জায়গা থেকে। প্রথম আমরা কোনো বিদেশি মানে ফরেনারকে আমরা আছে, যিনি প্রচন্ড ট্রাভেল মানে ঘোরাঘুরি পছন্দ করেন, সেই মানুষই আজকে আমাদের এখানে এসেছেন এবং বাংলাদেশ ঘুরেছেন প্রায় 8 দিন, ইন্ডিয়াতে থেকেছেন প্রায় 6 মাস। এমন অসাধারণ কিছু গল্প আমরা শুনবো আজকে। তার আগে বলে রাখছি, আপনারা যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে আমন্ত্রণ করছি আমরা জাসিব, এবং সোমবার রাত 9টায় অনেকেই অপেক্ষায় থাকেন কেমন হবে, কি নিয়ে কথা।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ডাজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: FM 90.4
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান শ্রদ্ধায়, স্মরণে, আমাদের হৃদয়ে।
1: ঢাকা FM 90.4
2: সারাদেশে সবার সাথে।